আদন ঠলন নাওলি তো মার্জি লংজি বিমলা তেরন পিলা প্যানা লাউলি রিসা অটম পেন কিলন ডাক পিঠে আর রঙাজি লাভাসালন আর্জুক সিনা।

কার্ডম, নীলিমেন কে, সীমা ক্রপি, নীলিকে দোকে, ইংলেং আরো, লাপে নীলিকে, সাইকে ক্লেম কে, লংহং কে পাংরেং পেনহানল, লংহং কে পাংরেং কে এজন বেত্তা কালি, জনি জন থমদো কে পাংরেং, লাপেন আসতা চুয়র লংল, আকে থেতা চুয়র।

লাপন হাপন হলে তুম যায় মেঘ কার্যলম বম ঢাকে আকাশবাণী টিপুপেন স্টুডিও ঘুরে পর পর ফাই টকরা মিনিট প্লিকেপ প্লেং টাংল লাবাংস পর কেচক মেলাতে না হলে তুম কার বিলুন বারেম আর্জুলং জি লঙ্কি বেপেন কেলুন হাচাকে কানালুন আর্জুক সিনা

আরন হাচাকে কান লিদো আরন হাচাকে কান লিদো আরন কাসিম বোরে পাচার চুনন পাচার চুনন বাতাই থম থম তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দোকে বাং গিলিং আং পং রা নাম দো আ থানালং কে কান কে বাং বেংল চে চাপ ক্লং নি সুদেশিম কালা সেংলং তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা

0: ti thedung white collar job lapen assistant professor ke chemandun jia phan nili mopen pulo dingland ke charlie a course bang degree tang that pen a phi master degree charlie nangpo master degree charlie that pen a phi alangli net kalite slat labuson chepatang do nangpo anpar sitame non akimi a guideline setting pulo ta ko psd sitame charlie chunangpo lesi lada ke charlie angdeng bang do to pick apose থেকলোতে মাতে উন্নতে মেসেন লাপেন ডিগ্রি কে চার্লি লা পেটং ডেট পেন আফি মাস্টার ডিগ্রি চার্লি লি পুসে তামে আলাংলি ফান থেদুং থেদুং অপরচুনিটিস বাং কেলালো কম্পিটিটিভ এক্সাম ইলিটো মখাই কম্পিটিটিভ এক্সাম না থুবাং ইং আর পিক কি পিদুন লাপেন ইটুমা ফান কালি ইটুম উন এ পুসি ইটুমা মুনি দা তুমদা কেচমাথা বনতামে ইটুমাখাই তামে উন নপেন বাদুটা উন সেই কম্পিটিটিভ এক্সাম আই এস ফান আই পি এস ফান লসন সি আই এফ এস নপেন আসাম আলং রি ইটুমা স্টেট কন্টেক্ট পেন নাম পলতে আসাম পুলিশ সার্ভিস লসন সে সিভিল সার্ভিস কোর্স মেটে প্রফেশন নথু দুনমে লাহাই কম্পিটিটিভ এক্সাম কে নাংলি মাস্টার ডিগ্রি টাংবেক নি পলামাবে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন নং কেলা লিমিট আভেলো ওয়েফে সেটামে নং অং এনআই তামে গ্রেজুয়েট আনলে দো সেটামে চক লাপেন আলাংলি টক দুনলং লাহাই এক্সামটা
1: চরপার স্যার নাংলি আর্ডি কে দোপেন থান পচিনি পনপদ পুথ নাংলি ফান কার্যপন কাং তুম গেল পোল স্যার আঝা কর্তে মতে ইঞ্জিয়ার তুমকে লা সেকেন্ড ইয়ার লাসং ডেং চার্লি পো ইংটন কক তিতি আসে পুথত কাচারলি দুন থু আওয়ার সাই লাপসন্দ মাজার
0: ও ছোটল ডাঙলি লা সলাম নাং কার্য পট ড্রপ আউট স্টুডেন্ট দোপেক ইতুম আলং রিয়েলং কপি কসন নে সেটামে নিলি কেথেক দামলং বাংকে এসন কে আলাং তুম আখি আদাত কাবে পেনটা এসন ল লাপেন কে এসন কে আলাং তুম মেনাতা কে পাংক্রেতা এসন ল থে এডমিশন বাংকে নোনমাত গভর্নমেন্ট পেন্টা ফ্রি এডমিশন সি পিব লি ড্রপ আউট স্টুডেন্ট আতুমা ফান ইসিয়াভার সাই কি পিপন বাংকে নন ডিস্টেন্স পেন ওপেন ইগনো সিটমে নন কার্বিয়াং লং লংকে ডিফু গভর্নমেন্ট কলেজ লং মাতা দোলো আলাং আতুম ইগনো পেন ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি পেন আলাং আতুম ডিগ্রি চেপাতাং ইমে মাস্টার ডিগ্রি তা চেপাতাং ইমে লপেন আপারটা কাপ্রেক কাপ্রেক প্রেকজাম প্রেকজাম কোর্স আলাং তুম ডিস্টেন্স পেন আলাং তুম এনমে সে লাটা থেদুং ওয়ার সাই লপেন ইসি কে কৃষ্ণকান্ত ওপেন ইউনিভার্সিটি লসো আব্রান্স তা ডিফু গভর্নমেন্ট কলেজ লং দোলো লাটা লাপুসন থাক থাকলো ওপেন কোর্স আলাং তুম পিবম নসি হালা ডাক পেন তামে হায়ার সেকেন্ডারি চার্লি ডেট পেন ফি ড্রপ আউট ডেট স্টুডেন্ট আতুমকে হালা ডাক এডমিশন এন্ডুনসি ডিগ্রি তা চেপাতাং ইদুনমে মাস্টার ডিগ্রি তা চেপাতাং ইদুনমে
1: চরপার স্যার নাংলি ক্লার্ডাক পেন থান পাচিনি পন থেকে পথ তাংতে স্যার মেজং নাংলি গিপু লা কে কে ইউনিভার্সিটি লা পেন কে ইগনো ইউনিভার্সিটি সামে চার্লি পন উন পো লা ড্রপ আউট স্টুডেন্ট তুম তাংতে লা চার্লি তাং দেট পেন আকাং তুই আং দেং বা কম্পিটিটিভ এক্সাম লাহাই হয়েছে তামে পিদুন উন মা স্যার
0: কালাং পিদুন উন আঠে লাকে ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি আং সেল লপেন ইউনিভার্সিটি আং বং পেন পুদাম লো পুলোতে ইগনো ইউনিভার্সিটি হেলো কেথে নাইল গ্লোবেল ইউনিভার্সিটি পুসি কি পুদাম লপেন স্টুডেন্ট এনরোলমেন্ট ডাক হেলো কে অং নাইল লপেন নিলি গেছিনি দাম টেং পুলোতে ইগনো ইউনিভার্সিটি পেন কে টাং টাং আতুমকে ইন্ডিয়া ডেট চটকালি কাপ্রেক কাপ্রেক আ ডেট 20-30 কান্ট্রিস আলং বাংকে নিলি নিং আবে কোসোসো কান্ট্রি নে সেটা 30-26 আ কান্ট্রি লং বাংকে লাসো আ সার্টিফিকেটটা ভ্যালিড পুসি চিনি দুন লসে ইগনো পেন নিলিতুম কলেজ লং মাতামে দো ইগনো পেন কে টাং টাং আতুম লো নাঙে থানো নতুম তা দু লপেন ইগনো স্টাডি মেটেরিয়ালস কে কম্পিটিটিভ এক্সাম ফানটা ইসি মেসেন স্টাডি মেটেরিয়ালস পুসি নিলি জংদামজি নিংহাং লসে ইলিতুম আওয়ার সাই চু এন দু নাংজি লা ড্রপ আউট স্টুডেন্ট আতুম আন সেটামে নিং বি বেরা লা ইগনো লাপেন কে কে কে হ্যান্ডিং অলং ওপেন ইউনিভার্সিটি অলং এডমিশন এনরা লা বিএ চেপা পাস নাংপো এম এ চেপা পাস

0: কটিটি মেমোরি পাওয়ারটা নাং জুম বম্প দপেন কামাথা তামে আজা কং লাহাইটা লান কেদো নাং জিয়া টেং পেন নাং দো দিল দপেন এ অক তামে এ নাং সাপোর্ট দুন্দে পো নাং সার বম্প পোসি এ মেক নাং কামে ই লাবুসন আবে নাং দো পো দপেন কে আই নি লাবুসন সে তামে নাং দো পো লসি লো কে চার্লি আপর হেলো ইসি মুনি দা কায়লং এ কে পেচে চেপে দুক নাই নাংজি ইসি আপর লুপুসি নিলি পুডামজি সেটা ইলে তুম আমুনিত আসমারা তুমবাং কে পাংক্রি দুপি লাবাং চকচে লোকে চার্লি আপর হুটকে সিরিয়াস নাংজি লাসো সিরিয়াসনেস জংসি দোলু পোলোতে আলাং তুমফান থাংটা আকাটিকু গোবে মোসাগুরি কে লং দুঞ্জি আপেন কাপ্রে কাপ্রে কম্পিটিটিভ এক্সাম কে টক দুঞ্জি আফানটা আলাং তুম আকাটিকু গোবে দেজি থেকে লাহাই আ টেক্সটবুক লাহাই কেচারলি লং আং টন পেন লেগেবং এজিগেলি তেমা বই ফেসে তামে আলং টিন পেন আ সাপ সাপ সাপ লবুসন পাং রুমসি এ কম্পিটিটিভ এক্সাম লং তা ওয়াং পো লসে কেচারলি কে ক্লাস ওয়ান পেন জুজে টিক টাক তামে এ কে পাংক্রে নং জি আং ডেং আবে পিন থে চিলি কে পারি হুজং সে পাংক্রে ওয়ে পুলোতে আ চিলি বাং মে পার পেডেট পো মো কে হুট বাং মে মেডেট পো লসে আং ডেং তিন লং তামে সাই কে টিকি লং তা আ ইম্পর্টেন্স কে দোসন থাক থাক সি লোকে চারি তা ক্লাস ওয়ান ওয়েদ লাং আপ সি পাংক্রে ওয়ে তা চক পুল পু আলাম ওয়ে বা ডিগ্রি লং কে লান চারি লে তা চক পু আলাম ওয়ে ল আলং তিন আং ডেং তিন লং তা আ ইম্পর্টেন্স মতে আ কে নাং কে লকে আ কে থে দু
1: চোরপাড়া স্যার নাহলে পেনাং আন আর ডি কে দোলাম থান পাচিনি পনল কাচারলি নাং জি আরন্স তামে পেন আন থান পাচিনি পনল তংতে স্যার পুথত নাংলি নন কাচারলি বোম ওবি কি মি তোমফান কুপি থান পাচিনি পনি তুংল
0: চোরো পিকল নাংলি বংসোলাম কেপার নো থুয়পট নিলি নন মালম ওয়ে তোমফান কে থেক লং পেন ইসি নিং কারং আং বং নিং দুকটা দো বিপদ মা নন আউ ওয়ে তুম হেলো মরনি সি দেট লং রি কেচে পেহেম ফুজি তুমল লাপেন পিনিয়ার নি কে কেথেক কেরে কে চিনি জং সে আবে পুলোতে এমে কাবে পেন আপার্টা হালা সুং মুচ আপোসে কেথেক কেরে কে কোনাত পেনসি গিয়ান কেলংজি মা গিয়ান কেলংজি কে লোকে চার্লি পেনসি গিয়ান লংজি সেটা নন আউ ওয়ে তুমাবাং লোকে চার্লি বাং পাংক্রে পিক নিলি তুমলো থান বাং আপোসে লবাং সোলাম আলাং তুম কোন সি চার্লি মা পু বাংকে নিলি তুম চিনি পেমে কলেজ লং সেটামে এক্সাম আর্নি তা আলাং তুম লান সি এ পাংক্রে ল কেবাং নং জি পরান তা আলাং তুম নং পালে লে লপেন কে কাচিনি নে তুম তান দু পিক এক্সাম আর্নি তা আলাং তুম চি চিনি নে লপেন এক্সাম আর্নি এডমিট কেচেওয়া নং জি লপেন আসন কাপ্রেক কেচেওয়া নং জি আসন আনতা লালাং তুম চে ওয়ান ওয়ে অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল কপি কেচেওয়া নং আসন আনতা আলাং তুম চে ওয়ান ওয়ে তার মানে ইতুম আও সোমারা তুম লোকে চার্লি আফান পাংক্রে পিক পুসি লাদাখ পেন ক্লাং লো জংসি পাংক্রে উলো পুলোতে ইতুম মর্নি সি আলাং আতুম আফান এসনবাক আর রেসপন্সিবিলিটি লে পি পোসেটামে লাতুম ক্লেম দাম পেমে থেকে দেজি আলাং আতুম মর্নি সি কে ইলেকটেড আমাতে পলিটিশিয়ান লাপুসনাং চেমান পো কমানি আতুমকে এ কাপ্রে কাপ্রেক ওরেং ওয়ার সাইলং তো ক্লেম পো আলাং আতুম সি ইং নি পো আর রন আতাং আলাম চিনি দুন্দে পুলোতে কি ক্লেম নং নিয়াসন দা আলাং আতুম ক্লেম দুন চাই চাই পো মই সি কিসুং ই কে ইসিয়া খাই আফান ইসিয়া কিসুং দুপো লসে লাহায় সোমার তুম আফান নন ওয়ে কি মিয়া তুম ফান নিলি কে থান কাংটুং মতে লসো স্টুডিও পেন কে পিচিনি কাংটুং কে আলাং আতুম আবাং নন কে চার্লি আপর হুট কে চার্লি বাং চার্লি পে মে নং জি মোবাইল ফেসবুক লাহাই সোশ্যাল মিডিয়া লং আর নিবাং আকালি লি কালাং লাং আলাম এ কেচে হিলি কেচার বক লাহাই আলাম আবাং ইং টন সি আলাং তুম কেচে ক্লেম ভেক নং জি আকাম এস এ স্টুডেন্ট লো কেচারলি এ না থুবাং সে আলাং তুম হুং নং জি বিপদ মা আলাং তুম নন লাহাই কেচার বক তাপেন থাং তা ক্লেম থেক থে পেলে থেক থে থে আলাং তুম নন কি ক্লেম উঞ্জিয়া সন আলাং তুম আলং কি ক্লেম জিয়া ফান আজা কং ওয়ে সপোসি আজাদ আসন তা আপর দো আপোসি আলাং তুম ফান নন আপর বাঙ্গে লোকে চার্লি লো চার্লি থেক পে মেলো পোলোতে হালাসোস আপর আলাং তুম কি ক্লেম নাং জি আপর নাং লে জি নিলি খেলং রুই গিং হন নং জি আলাম সে তমে অসমারা তুম ফান লা হেলো নো নমাত খেলং রুই গিং হন নুন জি এস এ স্টুডেন্ট কে লো কে চার্লি থেক পে মে হেলো খেলং রুই ফানি সি গিং হন তোয়ার লো আলাং তুম জং সি লো থেক পে মে লো বলতে আলাং তুম সি এ মেনা লং রি আবরেং ওয়ারসাই আন্ত আলাং তুম সি চে রাই দুন লং পো লপু সন পেন পো সি আলাং তুমি সি খে গিং হন জি তোয়ার আলাং তুম ক্লেম পন লং পো লপেন কে ইলি সি লা কে দোটাং আন আসি তামে ইলি সি চে রাই দুন লাভ লং পো লালো না হেলো স্টুডেন্ট আতুম ফান থাং বাক বে লপু ফেসবুক সোশ্যাল মিডিয়া লং

0: por arni ke che badam thap a kamabang ingtom si loge charli pen hungra hala loge charli ke che pathek pen ke nang ela ituma phan ikipitang asit an ke cherai kom dun thek ili yong se ke thega ve polote la haya set up pe playing dun thek thelo la si as a student life hot mate loge charli bomb hot osomartum ke ke ching hon dun ji isia towar ke loge thek helu pusini kipudam kangtung pipodma loge thek pen alantum seat reservation alang tum cherai dun kom thekpo loke thek pensi tuma phan woreng awar sai ke panong tang st 8 satum a woreng awar sai antai tum che cherai kom dun thekpo thek thep lo thek thep lote la hai sit ta du jong jong po la lo se nili itum karbiang long long loke cherli somar tum phan la hello nili hin pen CMSS mate ke tuning ri bang ke future karbiang long ke messenger phan alang tum loke cherli bang Hongsip Messi lahelo
1: churu parla sar nangli clardak pen than pachini ponapot tangte sar non ilitum long aporalam to doko pot asi nangli sonsuria sai chi open dak akaswani difua sai hem anbang pen career counseling apo thak mate akang tu yang deng ka charli dunji aphan akenang sot hey hu alam seminarly than pachini ponapon nangli phan suri suriya kardom sitame bajer pon lo sar asi pini ilitum kaching ki che than ke lapan le repon iklana
0: kardop
1: asi pini career counseling mate akang tu yang deng ka charli dun জিয়াফান কেনাং সট কাচিং কিচে থান কে লাপানসি কাংতন ইগলো কার্ডম
2: লাপান পর্ণল তম চিহু চিপদ লামজির কেরিয়ার কাউন্সেলিং কপুটা লামজির আরজিক লং টাং ল লাকি আকাশবাণী ডিপু নলতম পাঞ্জাই মেকে বাংলা কে এফএম পেন পারুজেরা টকবরা সিরকেপ মেঘার্স লাপেন নিউজ অন এয়ার এপেনটা জায়মেক আর্জিক লংচি আপর বাংবং বাংবং পেন নন নিলিতম স্টুডিও ঘরিয়ালং পরফাই ট্রক্সিরা মিডিট প্লিকেপ প্লেংটাং ল লাবাং সহ পরকে চক পেনলতে নিতম লুনচিটু আর্জিক লংচি পিনিকে চিং সি আলু নলং মঙ্গল সিং ক্রু লাপেন বিদ্যা সিং টিশু অতম পেন কিলুন আলু নলম থে বাং নন কার্বি খাইডন লাবাং সলুন আর্জিক সিনা

রেডিওন কার্জন কাছে হনারাত লাপন পর্ণ লিতম দিল্লি পেন কে পেছে তাক হিন্দি লেপেন ইংলিশ লাম্পেন বেরটা আর্জিক রং টাংল লাকে আকাশবাণী ডিফু নলতম ভাঞ্জাই মেকে ভাং লাকে এবং পেন ফারুসিরা টবরা সেরকেপ মেগাহার্স লাপেন নিউজ অন ইয়ার এপেনটা নালিতম জাই মেক আর্জিক নচি ওয়াং বোম বাং বোম পেন স্টুডিও ঘুরে পর পর ফাইনের কেপরা মিনি ঠং কেপরে সিপ্রেং টাংল লাভাংশ পর কিচক পেনলতে নালিতম আসন আসন কার্বি লামার জানালুন আর্জিক লাংচি কিচিং সি আলু নালিতম আর্জি লংচি লামার জানাম মেলকে দন বারিম লাভাংশ লোন কিলু না তুমলকে সুরেন বে লাপেন মিনতি ইং জাইপি আলু নালামথে নাং চিচিনি ফ্রি ফ্রি টোটাংটা লাভাংশ লোন আর্জিক সিনা

আদন থলো নালিত মার্জলং জি লকে লা মার্জানা মে লকে দন বারিম আদন থে নাং মেন লা মাসালন কিলুন তুং লকে সুরেন বে লপেন মিনতি ইং জাইপি তথাংতে আর্জিক সিনা।

আদন ঠোলো নাল তোমার জলং জি লামার জানা মেলা কে হনজাত আলু নলাম থে সেং গরং চি পুটেক থে লামা সলন কেলো না তুম লকে সুরেন বেলপেন মসমি বেপি তথাং থে আর্জিক সিনা।

আদন ঠুলো নাল তোমার জলংজি লামার জানা মেন লাগে পিয়ার খিয়া তো দার না কে আলু নলম থে ও বেবি লবাসলন খিলন তুম লাগে অদিত নারায়ণ লফেন কবিতা কৃষ্ণমূর্তি টটাংটে আর্জেক্সনা।

একদম জাই মেঘ কার্যালম বামলাকে আকাশবাণী ডিপো ফ্যান জাই মেঘে বামলাকে প্যান প্যান ফারসিরা তকবরা সের কে মেঘ আর প্যান নিউজ অন ইয়ার এ প্যানটা জাই মেঘ আর জি লংচি আদন্ত আলু নাল তো মার্জি লংচি লাম আর্জন মেলাকে তালাস আলু নলম ঠে জিন্দিগি সিজং লাবাং সলুন কিলো না বাংলাকে আলকায় আগ্নে টং ঠে আর্জিক সিনা

0: lapana pornang le tama sana san english alone kirora jame ang teng long pen loan arje long tang lo lakya akashwani dipu naritom pan jame ke bang lakya pen pen parusira to bora sir ke makers lapen news on yare penta jame arje long chi wang bom bom bom pen studio korea por por pai kebra minute crepo blank tang lo laban so por কেচক পেলতে নাংলে তোম লামজের আর্চিক লংজি পিনি লামা সো জাই মেক আং ঢেং লং সাং পি এলিজা টেরন প্রিপেন কে থান কার্ড বিয়াং লং লামা সো লামজের আর্চিক সিনা
1: নন ইলিতুম কার্বিয়াং লং আলামজির চেথান পন সিনা কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কে ইসি কেলাং মেনাই কিলির সেং আপিরথে বংশু আপিরথে আলং থই দো ইংলং দো আরলক দো লংরয় দো লাপেন লংজেং দো কার্বিয়াংলং কাসনসি পন আলাংলি কে কার্লিতাং স্যামসন সিং ইংটি হেনলো ব্রিটিশ আতুম আসাম আলং রি আলং নাংকিলু দাহুত নর্থ ইস্ট ইন্ডিয়া আহাওয়ার আন্তা নাংলেলো ব্রিটিশ আতুম আসাম আহাওয়ার দো বমাহুত জাংথু কয়লা সে রূপ পেনাং আন ইংহু পনলো আঞ্চতাকালিলাং ব্রিটিশ আতুম ইংলং আসো আতুম আফান পেনাং চেনেক হোলোলো লাহাই চেচাক উন এসি আলাংলি স্যামসন সিং ইংটি সাব ইন্সপেক্টর অফ স্কুল মান্ডেট আফি সিতামে আপর চে এন সি চেসং আংডি জাপন লিনলো এমেথাং আলামেত লামচং পাংচো পঞ্জি আফান উন আন রাত আফান চেসং আংডি জাপন লিনলো লাপেন পাচুন পনলো কেদামতং ফারুক্রি সিরকেপরা ফোকেবরা ইসিয়ানিংকান নিফাই ক্রিট্রক্সি আর্নি ফাইকুনিয়াচিকলো আসামারলো আকিমি ডিস্ট্রিক্ট আমহাং পাথেক পনলোল লাকে ইউনাইটেড মিকির লাপেন নর্থ কাচারি হিলস হালসহুত রাথুর পাগাজয়নে ফারুক্রি সিরকেবরা ফোকেবরা ইসিয়ানিংকান মিথাং আলং রি কাচারি জিয়াফান ডিস্ট্রিক্ট লংলো কেদামতং ফারুক্রি সিরকেবরা ট্রক্সি ক্যাব আনিংকান পুথত ইউনাইটেড মিকির লাপেন নর্থ কাচার হিলস চেথাক পন্থু ডাকলো লাপেন ইউনাইটেড মিকির আলার মিকির হিলস পুসি ইয়রপন্থুলো ফারুক্রি সিরকেব রা ট্রক্সি ক্যাব রা ট্রক আনিংকান ফ্রে আচিকলো নিফাই ক্রিপলি আর্নি পেনকে মিকির হিল ডিস্ট্রিক্ট আলার কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট পুসি ইয়রপন্থুলো লাসো আফি পেনকে কার্বিয়াংলং ডিস্ট্রিক্টা মেপ লং ইসি কেথে নাই ডিস্ট্রিক্টলো পুসি হক পনলো কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কে নিহাঙানাথুকে গোলাঘাট ডিস্ট্রিক্ট লাপেন নাগাল্যান্ড পেন্সি চেদাইলো লাপেন নিচি আনাথুকে মেঘালয় লাপেন নিরেপ নাথুকে নগাং ডিস্ট্রিক্ট লাপেন্সি চেদাইলো লাপেন নিতুর আনাথুকে ডিমা হাসাও ডিস্ট্রিক্ট পেন্সি চেদাইলো কার্বিয়াংলং আলং ইংলং আসো লাপেন থয় আসো দো বন্টা কিয়ংদুং নাই আখাইকে ইংলং আসো হেনলো লাকে কার্বি গারোস বোরোস ডিমাসা মার রেংমা নাগা লাপেন তিওয়াস কার্বিয়াংলং আলংরি ডিস্ট্রিক্ট কাউন্সিল কে পালং পন আলংলি তুমকে স্যামসন সিং টি মনিরাম লংনি লাপেন খরসিং তেরাং হেনলো আলংলি তুম কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট হাং বন্দেদাফি ডিস্ট্রিক্ট কাউন্সিল হাং পনথুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন আরলো সিক্স শেডিউল কে থাপনা জয়নিসি কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল কেদামতাং ফারুক্রি সিরকেব্রা ফোকেব্রা হিনিয়া নিংকান বুসিক নিফা ইংকয় রাকিথম আর্নি আমহাং পাথেক পনলংলো নন কে অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট লাপেন সিক্স শেডিউল আরন আতাং পেন নিংকান ফারুক্রি সিরকেব্রা ট্রক্সিকেব্রা ফো নিফাই ইংকয়রা সিরকেব বুসিক আচিকলো কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল পুসি ইরপন্থুলো আলংলি খরসিং তেরাংসি কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল আলং আপ্রাংসি সিএম মানলো কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল আলং কাদোকাবে বাংথম ক্যাপ দো বন্তা লাসং বং বাং ইংকয় রাথ্রক আফানসি আর পু পিচ লাপেন বাং প্লি আফানগে আর পু পিপে সি ইংবাই পঞ্চলো কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল ইংকয় রাথ্রক কনস্টিটুয়েন্সিস দো লাকে

লাগে আকাশবাণী ডিফু স্টোরিয়া গুড়িয়াপর পরফাই ক্যাবরা মৃথং ক্যাব ঠেং টাংল লাসে আদন্থু লাগে কার্বি লুন বাম আজাই মেগাং ডেং লং প্যান কেচিং সে লুন আলিতম আর্জুলংজি মঙ্গল সিং ক্রোপেন কেলেন আলু নামথে আংসং মানায় টটাং টেলা বাসলন আর্জিক সিনা

আদন ঠোল নাড়ি তো মার্জ লংজি পখিলা লেকটি পিপেন কিলন দাম পনে বাংস পিঠে লবাসালন আর্জিক সিনা।

0: আদুন্থ জাইমেক আর্যক সিনা নিং আর অলমঠে লবাংস কেঠান জিয়াবাং সাবিনা বেপি টতাংতে আর্যক সিনা
1: নেলিমেন কে সাবিনা বেপি নেলি রং অমেন কে রং সামফ্রি গীতাশ্রম নেলি কি ক্লেম্ব মশাই আং দেং লাকে হন কি জেং হন কি জেং লাকে এ হন কি হন লাসি হন কি কিজেং কে ইলি তুম হাকু পেন স্তামে ইলি কার্বি হাতুমকে মিঠাং হন জেং পেন সি ইলি তুম হন বান্দা পনল লাপেন আজক সি ই মিঠাং আপিনদেং সুমপট আস্তামে থাক ই লালো লাসি আলে দু ইকপিক ইলি তুম এ হন কি হন বাংকে নেলি লাবাং সাই কিক্লেম পনলাকে এ নেলি মিঠাং জুংজুং নেলি নিংহাং পিক পোসি নেলি হা ক্লাস সেভেন নিংকান পেন সে লবং সন কে জেং কে নেলি কে চারলি দু নেলি পে লং পেন লাসি নন আন বং কে নেলি চিপাচর ডেট পেন নেলি নন আন নিংকান ক্রিপ হো বাক দু লবং সন কে জেং লাসি নেলি নিং কে হাং নেই দালা পিনা কে পোসি নেলি আজু ফেরলু লপেন হক লে দু দাম সেটা মে নেলি লবং সাই বং কে তাকারি চে অদং পেন সি নেলি দাম বোম পেন সেটা মে পুজেং পন বোম তিটি আজু সেটা মে লপু সন ল নেলি সাই কে ক্লেম পন কে লপেন নেলি নন আন বং কে কি জেং সে নেলি কি উন এ আহন সেটা মে আদর দুপি আফ্রাং ফ্রাং আহুত বং কে আদর অবে আহোম সেটা মে এ লপেন হালাসু হুত বং কে নেলি পেলং কে ক্লেম দুন বোম হুত বং কে ইলি নলং ফারোহিনী সে জেং বোম সেটা মে নন আন আসাই বং কে নেলি রি পেন জেং বোম কে ইলি নলং কে নেলি আহোম বং কে আনুত কাপ্রেক আহোম নং পি পেন পুলোদং কে ইলি নলং সুরি ফ্লি সে নেলি জেং বোম সেটা মে পুয়ান আহন কে আহোম কে জেং টং কে জ্বর পুলোদং কে ইলি নলং সুরি থ্রক জেং পন বোম সে নেলি লাপুসন সে নেলি হেম আসাই নেলি হেম কচুবু চে লং কে নেলি রাব দুন বোম নেলি চর ফানসেটা মে লালো লাপেন নেলি সোমার ফানসেটা মে হন কে জেং পেন সি নেলি কচারলি আনাত পুসেটা মে আকে রাব দুন কে লাহেন লাপেন আসাই আকে অং পিয়াং বং পেনসেটা নেলি নিং কে দকনাই কে লাপিনা কে পোসি এ হন কে জেং বাং কে ইলি তুম সোয়ার লু তুম বাং কচারলি পনসি কি মে নন কি থুর মি উবে কি মি তুম সেটা মে লাপু আনসি নেলি লামথেং তন পন কলো চুরুলো কারডং
0: আদুন্থ জামেক লাগে সু আরো সেং টং লাবংস জামেক আং দেঙ্গালং মাউন্টেনিয়ারিং নারো রংহাংপি লাপেন হুটবাং সারহার বমন রংপি আতম আংবং চিহু চিপুরা লমজের আর্যু সিনা
2: সোয়ারলো আসে অংটং পু আজাইমেক নাকার জুদুন আরা দো আনা পানি তামে কার্ডম বাজার ইগল পিনি কে এলি তোমা কোপাই কিমি পু আসন ল কপি পন্মা পোলো দাংতে কার্বি ইংল অংকাং সোয়ারলো অং বং পেন কং তুইবিং ইংলং কার্লুদুন চেং পোলো দাংতে আলাং লিতা ইনুদ আবং ফি ইগল লাসন সি সুরিহিনীরা ক্রেট থক্সি আনিংকান আলাংলি আমা মাতে আসাম মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন লাপেন কার্বি ইংলং মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন মাতে থিহেক পেন কামা পু আতুম পেন চেলাং সি মেনটক কংরি পিক পু লাবংস অংলং অফুচং আন কার্লু পালে দুনলো লাবংস অংলং লাকে লাদাক পু আলং রি আলং সিদু লাপেন আংলং কং তুই সি তামি সুরি থ্রগ্রা ফারোহিনী রা ফকেপ মিটার্স আন্দু লাপেন আলং লি কি কামা পু আলং সি তামি আজাক দিংক্লুই পেন আরপু কচেরাব দুন দু আবং ফি ইকলো আলং লি মেন লাকে সংপি নারো রং হাং পি পু লাপেন কচু ফপন আতেং সি আলং লি

0: tami pini nilitum akashwani dipu a studio along wangsi nilitum a microphone a thengno na ini tanglo lasini aprangsi nangli phan nilitum akashwani dipu abitung pen ningang sam akardom nam pajer iklo kardom
1: kardom
0: tangte kechengsi alam the nili nangli phan arju igla mountaineering mate inglong kaloji a phan ibang alin kichoklim okpran lapen mental health mate kimatha ke jokwana kinang saddo mani
1: কারম আপ্রাংসি গে দিলি আকাশবাণী রেডিও সেন্টার ডিফু ফান চোরে গেল আপান নাংলি ফান্দা চোরে গেল নিলি ফান পিনি সন সন আপরাঙ্গি পিপত ইনুত মাউন্টেনিয়ারিং লং নাং কে দু দুঞ্জি মতে দুঞ্জি ফুলতে কেনাং জি আসন কে আপ্রাংসি কে ফিজিক্যালি ফিট নাংজি ফিজিক্যালি ফিট এমপেন কে মেন্টালি ফিট নাংজি মেন্টালি প্রিপেয়ার প্রে ফুলতে ফুল আদা কোসন সন কপিতং কে ফৌজি নে আজা জেনে লাবাংকে জিজিনে দেপো মহদসো কিসুং দু ককি ইনুত আ মুনেত ফানকে লাসি মেন্টালি তালো প্রিপেয়ার নাং পো ফিজিক্যালি তে প্রিপেয়ার নাং পো
0: তাংতে এ বাঙালিন ইসি স্পেসিফিক ওয়েট পো বাই বাঙালিন লান পেন লান আলিন দু নাং জি পুলা পসন কেনাং সদ্দ মানি
1: আ হক পারকে ইনকালাং দু কে দু 50 55 কেজি আন কে দু নাং জি আথে ইনুত আ মুনেত 25 কিলোমিটার আন ট্রাভেল জি ফান 15 কেজি লোড এন উ নাং জি লানাই জি তা আহপেট কে নিলি কোর্স কি দুন চেং হত বাংকে নিলি বাংকে 42 কেজি মা 43 কেজি লাসন হে সেটা আর নাম আহির জমি পেন আজক নিলি মানে উন্দুন চিতল আকর্ষ আমি কমপ্লিট দুন দেখলো
0: কুমানে এবং ফুজংসি কালু দুন জি নিহাং বনসি তামে আলাং লি লিন বাং আমো পেন আলি থান ল পকে প্রা ফপ লাপেন আবাদ দু ক পুলতাংতে আলু দুন লং ইজি মা আলাং লি
1: থাংতে আলাং লি ফান ফিজিক্যাল টেস্ট তা এনজি এম বেন কে দু ইনুত বাহিনী সন মানে এবং থে উতামে আর্জাং বে তুমতা সন তো দু নিলে থেকলং এগুলো হে আসি লাসন প্রতে থাং থে আলাং লে ফিজিক্যালি ফিট প্রতে থাই গে
0: ইংলং আর লুলি আফ্রাং কিচু কিজুন কচেসি কিনাং সদ্দমা
1: কিচু কিজুন লাকে আ আবাং আবাং আলিং হে কো কিনাং কিনাং সদ হে পিনতা আথে আকো পুপু হে নিলে তুম ভান্তা মানে ইংটি কিবাই বাং চুরে রিপু বাং মতে নাং পু লাসন প্রতে মহোদা ইংলং আফুচং আথাক আরলুক ও মানে এবং কাং দাতে দিতা দুদু বেনকে কিচু বাংকে গুন আন্দা চু নাংপু এ বাংকে পার অম জিফানকে মানে আচ্ছা তুমি দুদু সাজুন যে তুমি দুদু হেদি লাসন বাং মতে চাইন আচুলা আ গাখির হে লাস আ সা কাজে সাকি আর বাং মতে কিবা লো কম্পালসরি হে লাঙে সু পেন বেহেরি পুতামে লাঙে সুকে কিবা বেহেতা লা সা বাং মতে এ বাং পার অম ফান বাংকে নাং বিয়ার দি
0: তাংতে লাবেন কপিনে কাপ্রেকাসন তা কিচু উ নাং জি লাপসন দু মানি
1: লাসন বাংকে আহ লানবে দায়িত বাং মতে দুধুচ মেনটেন কি নাই যে লাসন লাচুলং লাচুলং বিয়া বাং কে আবে উটি ঘি তহ বাটার
0: কালুচেং আতুম কপি পি স্কিলস কেথে কাচিনি কিদু কিনাং সরল বিগিনার্স আতুম আফান
1: বিগিনার্স আফান কে লি বাং লাসন সি পুদাম জি পুলো কোর্স দুদু
0: কালা
1: হলা সো আ কোর্স লং লে আলাং তুম বাং জয়েন দুন লপলতে খুদাক্সি থানিক লাপো কেচেং সি কপি সি নাং জি মা
0: কালা
1: মানে মাউন্টেনিয়ারিং পুষি তামে ডাক নন্কে দু উলো আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রক ক্লাইম্বিং ওয়াটার স্পোর্টস তো লাই কাপড়ে কাপড়ে নন্কে দু উলো পেন গেলা ট্রেকিং পোতাদো ট্রেকিং হাই অলটিটিউড ট্রেকিং থ লো অলটিটিউড ট্রেকিং পোতাদো পেন কে হাইকিং বোঝাতা দো আসি হাই মানে থানিক পন্পো হোদাক বাং আক্রোশ লোনে জয়েন ধন্য পতে মানে মানে এই নিলিকে আলং আলু থাইলে পুরা নিহাংলিং কার্ডু পছন্দ সে কালি হে মানে রুলস দো হোদা কোসন সে কার্ডু নাং জিমা আচয় পেরি পেন ডাংলক আর সিট লাহাই সব
0: আদন্থু নাংলি ফানার জো ঠিকলং লাকে সাকসেসফুল এক্সপেডিশন মতে কিচুন পামে আংলং কার্ডু পুকে কপি ফানসি কি পুদাম ইগলন
1: মানে নন ক্যাম দোপ লাসো ক্যাম লং মেম্বার্স ফর্ম পো
0: কালা
1: লাসো কে ফর্ম হোত মানে চিংবাই পো কোলানা আপিক আফুচং সে কার্ডুদাম জিমা মানে হল দা আবেদার ল আদিম ল স্টাডি নাং পো নিকোয়ান্স নাং জি মা লাহাই এপেন কে আমিটার ল আফিট ল হিসাব এড এড পেন হল দা আদেট মানে আর্নি আপনি ঠিক এড পেন হে আদিম লি এড পেন জো ফটো চিতুলি লং পো মানে পিনি আন কে নিতুম হল সো কি জং পোন আ আফুচং আপিক হে সামিতাম এল ল আনসি সাকসেসফুল
0: ইংলং কার্লু মতে মাউন্টেনিয়ারিং লাপেন আমোনালি পুথলো রক ক্লাইম্বিং দহ লাপেন ট্রেকিং লাপেন হাইকিং পু লাহাই হুই কচেপ্রেক কপি পি লনি নলি পেন থান বন ইকথা দে
1: রক ক্লাইম্বিং পোলতে লাগে ন্যাচারেল ন্যাচারাল ক্লাইম্বিং লাহে হল দাক বাংকে কিবা আবে নাংকে লাং দুঞ্জি বাং মাতে নাং ইলি তুম ভান নাং চিয়ার আপ দুঞ্জি বাংকে আবে

0: the members ko anma mate trainee ko anma ke pon pen la anmel audience ke la ke rock climbing le natural rock climbing artificial rock climbing pote hoda bangke competitions do do ke chengsi jagta ta training do do le he emben ke artificial rock climbing pota kanglen ke prap la supports mane speed climbing
1: isi a poor pen
0: oh speed climbing dead climbing pula hai do emben ke la so karlu atum phan arusit he কোসন সি মানে আপরা তেং পেন পকুন দুঞ্জিমা কিবুং দুঞ্জিমা কিপাসুন দুঞ্জিমা লাহাই মানে হলা হানকে বিলেয়ার পলে হেদি সকর্স দদ আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং লং বতে হলালো হলা বাংকে কম্পিটিশন তা দদ এমপেনকে অডিয়েন্স তা দহ তাক বাংকে হাইকিং পেন ট্রেকিং পলতে লাকে ইংলং লং কারলু লো অলটিটিউড পলতে লাকে লানা ফুচং ও এলো হে মানে হাই অলটিটিউড পতে আফুচং আফুচং ল মানে হলা মান মানকে বরফ তা ফুদন পো আর ডিফারেন্সেস কে
1: ইন্ডিয়া পালং ইংলং কার্লু কেচারলি মাতে কেথান স্কুল আমেন থান পাচিনি পন ইকথা
0: ও ইন্ডিয়া লং লপতে আপ্রাংসি কি কেদো কে প্লিদো তানা পিয়ং কে নানা ফি আকো কে থম বাংথু হে ফার্স্ট কে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল লং সিদো লাকে পুজি আমেন কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই বলে হে আদুন্থু কে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং নিম বুসি পুপু কেচে থাকে উত্তরকাশী উত্তরাখান্ড লং সিদো পেনকে কে থম বাংকে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড এলাইড স্পোর্ট হলা বাংকে মানালি হিমাচল প্রদেশ লং হ্যাঁ এপেনকে ফোর্থ বাংকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এলাইড স্পোর্টস নিমাস পুসি পুপু দিরং অরুণাচল প্রদেশ হতাক সিদ্ধ লা প্লি লং বাংকে হলা বাংকে কা ফেমাস নাই নাই কে ভালো লাগে
1: চেথাং মুচতে লসন থাক থাক সিলি তুম আসাম লং তা দু মানি
0: আসাম লং পোলতে নামাতকে দু লার গুহাটী লং তা দু হে হতমতা মানে এসোসিয়েশন স্পোর্টস আমেন চে দু রেপ তুমতা ক্লাব ওয়াইস এম চে দু রেপ নী তুমা কার বেং মাং মতে লা কামা কামা তুমি থাং
1: তাংতে মু পেনলি থান পন্থু লা কেচে থাং মুচত ইনস্টিটিউট পু লাসি লাহাই ইনস্টিটিউট লং কমানে বাং ফুনিং কে হাং বাং দু লাপেন কাচারলি দুনি নিং হাং পুলো তাংতে কুসন ল এডমিশন কাছে পালং দুন পোকে
0: কে চেংসি কে হদা বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চারস কোর্স পুপু হে তা মানে এনে লা অ্যাডভেঞ্চার কোর্স বাংলে দুন বাপ্রাং লোপতে মেয়ং চত পো মানে লা নেক্সট কোর্স আকে থে আ কোর্স কে দুন জি ফামাং কে আলাং তোমামে প্লাস পয়েন্ট দো ফুলা দাকবা নীলি পুদাম জি কে কাতে বকনা কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পথ হদাক বাং মতে দুন লোপতে মেয়ং চত পো মানে এনে লা সো কে দুন জি ফান কে লা মেন্টালি প্রিপেয়ার নাম পো ফিজিক্যালি ফিট নাম পো আথে হদাক বাং কে কংসাম লং কোসন সে কা সার্ভাইভ নং জিমা আলাম বা চি প্রিপেয়ার পা মে পেন সে দু নং পো
1: পুলু দাং তেনি আমো নং নি থান লহাই ইসন সনি স্কিলস কে নং জি পুসি পু লাপেন কাচারলি আং দেং বাং কি জুম নাই সে তামে ক্লাস 10 আন চারলি নাই বা ক্লাস 12 আন পুলা পুসান দা দু ইগমা
0: ইনি কে দু হে মানে অ্যাডভেঞ্চার কোর্স লং মং মতে কাকে আবে অ্যাডভেঞ্চারস কোর্স কে চেং সি আ কোর্স ল লা পাতা বাং কে স্মার্ট মা দুদ মে স্মার্ট মা সি বিসি পিনে নে হে এপেন কে বেসিক অ্যাডভেঞ্চারস কোর্স কে আলা আন্তু মানিং হ্যাং পতে আনসু সে পাদুন বম তা চ লাগে এজ লিমিট বেসিক অ্যাডভেঞ্চারস মতে এজ লিমিট দুদু হে তাহলে অ্যাডভেঞ্চারস পে বাং কে আবে
1: তাং তে নি হালা দাক এডমিশন জে পলং ই ফান টেস্ট ল পুতা পিনং জি মা
0: টেস্ট বাং কে আবে দাক পেন সি মিথাং মা সি চে প্রিপেয়ার পন নং পো হে টেস্ট বাং কে হা দাক সি এন জি মানে আপরাং নীলিতম কিদুন হত বাংকে আলা আফিতা জুম হেকলা হে তানো মাঙ্গে কে বা থুলো আপরাং নীলি কিদুন চেং হইকে নীলিতম বাংকে 4100 থ লান বেলা নন মাঙ্গে 25000 লাসন হে 26000 আনলি এলো লাসি ডাক পেনসি জি প্রিপেয়ার পা মে সি দুনাং পো আথেও ডাক আংসং পারলু লিকো না পন পেকো জি টেস্ট জি পান্ডিন টেস্ট পো হেদি মানে ইসি স্পেসিফিক আপর পিপো এপেন গেলা সমো পেন পুসন 15 কেজি আর লোড হে লা সবত বেগ লং রাখসেক পুপু বেগ লং চিং হর পনসি মানে 25 কিলোমিটার উইদিন মানে আপর পিপল আজম ভাত আসো আপর পেন আনা পড়ং পালে নাং পোপ হে মামা কিলি লা তুম হাসি পন চ জল দাম দেখো তা পান্ডিয়ান টেস্ট লো এমপেন কে ও এভে লাই দা
1: আসাত কে লাং
0: আসাত নাং নাং লাং দে তি আসি দা লং দন দে পতে লা সো 26000 27000 কে দিন নে পো লা মেন্টালি পেন ফিজিক্যালি ফিট পন পন
1: ইংলং কারলু আ ট্রেনিং কি অন্তাং আতুম লাপেন ডিপ্লোমা সার্টিফিকেট কি দুটাং আতুম আফান কপ্রে কপ্রে চকমার আসাই কে ক্লেম জি আবার সাই দুজি মা
0: দুজি কো দো কে দো এমপেন কে লা নন নিলি তুমলা মন্টেনিং কামা লং দুন তুম আনকে হে কে লং সি কে অংলো লা আর্মি তুম লং তো পুলিশ তুম লং পে হে
1: কালা
0: ও লা সন তুম লং সি কে অং কে অংলো এমপেন কে আকো বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চার কোর্স স্টার্ট দ্যাট পেন কে এমওআই পুদলা মেথড অফ ইনস্ট্রাক্টর

0: เขาดักมาตาจียอนนั่นเผ็ดลงเลยแบบทำบางแค่จบทันกี่ดู
1: ตั้งแต่นี้นั่นเลยท่านบันทึกเลยแอดเวนเจอร์คอร์สปุ๊บแล้วสิแอดเวนเจอร์คอร์สลงบางแค่คัพปี้ปี้สิกี่ดูอีกแล้วนั่นเลยเป็นท่านบันอีกท่าเต้
0: แอดเวนเจอร์คอร์สลงแค่ล่าสุดเราเจอแค่เจงซีฟิสิกอลไฮพีทีซิตี้ดูอีกปุ๊บล่าสุดพีเคมันเดออันนี้วังซีมันเดอแค่ท่านจีบังแค่ปัสสุ่มปนจัดจัดจัดเหรอแค่เจงซีอันนี้แค่มันเดออิงล่าสุดอาร์ลองการ์ลูมันซิมเพิลอาร์ลองเป็นสิปาร์ลูปุ๊บเทคมาเทคมาดักลังปุ๊บเป็นแค่ก็ล่าสุดพีเคอาคิสุ่งจัดอาร์ลองลองปาร์ลูปุ๊บล่าตามันเดอรู้สิทธิ์แอนเอพินเป็นจ้าเหร
1: อ
0: รู้สิทธิ์แค่เอ็นจีบังแค่อาร์ลองบังอิงตุยจัดเหรอคุณบังล่าสุดพีเคดักตาดูโลเรปลิงปุ๊บดูอังส่งเป็นอารมณ์นังจีซุนเป็นแค่อากูอารมณ์เป็นแต่อังส่งการลู่ล่าสุดตาดูดูเป็นแค่ดูมันเนี่ยการลู่อาเป็นนี่อเมนดูกับเพื่อกับเพื
1: ่อเมื่อเช้าตั้งแต่กูมาในจังสิอิงลองการลู่ปุ๊บปุ๊บตั้งแต่เอเมทั้งสิละให้อังส่งน้ำมึงกัจจรินังมามาตั้งแต่ฮัลโหลดักเอสโซเชียนปุ๊บละมาตั้งแต่ละสกูลละให้ตัวเป็นสกิปปี้มาอินสติทูตเป็นสกิปปี้ปั้นมา
0: อีกอยู่เป็นใช่ปังแค่อินสติทูตเป็นสกิปปี้ฮอดักมันเนี่ยล่ะคอร์สเอสเอ็กซ์ที่บางมันเนี่ยอลังตุ่มพันมันเนี่ยกูพีพีซีพีมาปอลิสมันเนี่ยอีกเว็บเว็บปอพีเว็บเว็บปอล่ะส่วนคอร์สเอสเอ็กซ์เ
1: มื่อปีก่อนแล้วนี่พุทธนันลีพันนาร์จูทิกลังลาบังเกลับพูดเห็นล่ะนันลีกูพีก็มาทับเป็นสีมันเป็นเรื่องที่จอยนันอีกล่ะ
0: มันเนี่ยนี่ลีพูดมั้งที่เกี่ยว1999นิ่งกันทุกเลยเหร
1: อ
0: มันเนี่ยนี่ลีนี่สีร่างหางพีพูดด้วยเป็นกินนี่ลีพูนูอลังลีนอนกับอาวิโลเหรอช่วยเอลเหรอสนใจรองหางปุ๊บฮัลโหลตุ้มไปนี่บางสิไฟนอลเอ็กซัมจุดเอลโล่อาสูตรกินี่ลีคลาสเซเว่นเวล่ะไฟนอลเอ็กซัมจุดเอลโล่ปอดลาสอนคอร์สลาสอนสอนสอนอ่ะดูแอดเวนเจอร์สคอร์สทอมันได้ลองการลุ่มมอนเทนิริงดุนทับเปล่าล่ะคุณสูตรกินี่จะบีเอ็กซ์ลามาทั้งแต่บีเนเนอช็อกเปล่านี่ลีต
1: าม
0: าสีดุนล้อคุณสูตรดุนล้อมันกินี่ลีคือสูตรกินบีเอ็กซ์ลังคุณสูตรกินอาดับกับทอร์ดับนั่งปีตีปีตีเคลมเทรนนี่บางคนมาดูแท็กแล้วป่ะเพราะเราสอนเทรนนี่ทุกมันสิ turn by turn มันเนี่ย morning tea ปุ๊บเหรอเพราะเราสอนเก็บปัดแดงมันเนี่ยลาสันตัดปีปีเลยเหรอเป็นเก็บปีตีเคลมป่ะจัดป่ะปีตีเป็นบางเดือนเก็บ breakfast จบป่ะ breakfast จบเป็นเก็บมันเนี่ย group ทิ้งสิattend โดดเรียบร้อยเก็บเคลมพันเหร
1: อก็แล
0: ้วมาเราสอนบางเก็บต่อไปเลยเก็บเจงซี่เก็บสับสู้เก็บบ้านเลยเหร
1: อ
0: ดูกล้วมันเนี่ยคัพแรกจิ๊บป่ะจิ๊บปีดูกล้วจิตต้องเขาได้ค่ะอามาสิเขาเราต้องเป็นผู้จิมไล่บอมรอจัดรอเป็นอาจูจูมันเนี่ย every night มันเนี่ยอาจูวังแต่มันเนี่ย cultural night ดุดุอิลีมันเนี่ย talent บักลังพิสิโดเอาไว้มาคิลุนจิมาคิคันจิมา jokes กิทันจิมาไล่ค่ะ
1: ก็ล่ะ
0: เฮอร์จิมาไล่เลยมาสิผู้ enjoy บอม enjoy บอมเลย trekking ตาป้าวังเราสุดแค่นี้ลิทุ่มพันจะ center เจงรองพีสคุลลงสิลิทุ่มพันบ่ฮานังกิจักสุดจะสคุลลงเหรอเขาดักเป็นซิลเวต้าลงอันเก่งไหมสิป้าวังtracking lo labang ke amase ejo dak dolo ni phua philo course da center ni phod do det pen ke tracking wang lo ni trogar ni bang ke ajo dak silvita long sang lo sang de pen putha dar ni bang ke da ke river crossing pudo ho so river crossing da ba jaja river crossing do dak ta he la hai claim lo ama phi ke sartum bang pulo nang tum phan exam ng last arni লাসো এক্সাম লে উন্দুন্দত পলতে ওলাসাম দজি পেলো ওলাসাম লংতা লাসন থরলো পেলে হে খোদাকে বাং কাপরে কাপরে গাদি মেসি বাং পো
1: কলা কলা
0: এম বহরা জক লং চপতি দুনো নং তুম পেলোতি চপতি দুন পেন উন্দুনচি পলতে নং নং তুম ভানকে আখিল লং পন পো প্রাম ল
1: কলা
0: আমা নীলি ভাই গোতা কে মে দাক বাং উন্দুন চলে হে লোকে লং মাংকে লোকেল কেম লং উন্দুন্দত পেন কে ওলাসাম পতি ফিদল তাসো ওলা সম্পতি দন লং মংতা বেলে কাপরে কাপরে মানে আসামিস দম দো হে
1: কলা
0: তো নিলে কে বেলা আসামিস কে থেউ বদা খালি মা হিন্দি জি হুম লক দিলে তো মান চিংকিল পলতে হে আমা হসতা আকো নিলে ভাইগো কে মেল হে ওলা সম মংতা উন্দুন চে জেলো
1: আ
0: তাসো ওলা সম উন্দুন দে পন কে নিলে তো মান সিলেকশন কে সন্দক ফুস নাঙে পন সন্দক ফু ট্রেনিং মানে আকি জয় লকে মানে নেহরু ইউবা কেনরা পেন স্পন্সর জাল হে
1: কোনাত ইগ নি নি লকে
0: দার্জিলিং সি দো দার্জিলিং লং রদাক বংকে আমা লাসন পেনজি ওয়াং বম নিলি দুন বম জালো আমা ফিকে নিলি মিথাং তা নিনিং হাং দা জালো
1: কলা
0: মনে লাসো কি দুন লংকে এ মিথাং মো পেন কি পুচন ফিজিক্যালি ফিট মেন্টালি প্রিপেয়ার নাং জি পে মুরি তম হান কাচিং কি কি চেলাং কোসন সি কি বামা ফদাক চালি দুন লং লো পেন কি টিম ওয়ার্ক টিম ওয়ার্ক চালি দুন লং লো মানে মানে থিরাক জু ও তুম তা মানে সুদাক বংকে প্রাং দুন সেট জাত হে এম পেন কে নিলি চান্স লং পে মানে খিলো জু দুন লং ওলো আলাকে আসিয়া প্রাংসি কে

0: mo pen nili ni pen nili punyo da choro lo ben ke kama tom handa choro le
1: kala
0: nili phan pi ni sa na porai pi pen de ran le dun lo
1: me pe kala no la bang ke nang li inglong ka lu dun che mate ka lu ke chali cheng ke konat ek lo ni
0: center regarding no center regarding no 1999 december chik lo long he pen si pu wang bom bom lo a pi ke nili bang hoso dan nili fas ki dun cheng hota aloso bhai ni vela da ampa ki ke ako olasam hota aloso bhai ni ve মলাসম পেমা নিলি বাং দন একদম একদম মাত মেম্বারশিপ লাং দন কামালং কামালং মেম্বারশিপ লাং দন পেন আফি কে আরপু তনাং পেক দন লো আসো আরপু নাং পেক দত পেন কে আকো পুথত কেম কে দু বাতাই তিনটা মানে নিলি বাং কে ইনস্ট্রাক্টর আং হয় বাং মানে লং দন পেন মানে থান দন লং লো বিনা আনা পিনি তম ভান কে
1: লা বাং কে নাং লি হালা মেন টক পিক পু আংলং আলু দেত বেনা ফিলোমা মাতাং তে লাসো অপ্রাং বেনা লি থানু একদম
0: ও লাসো অপ্রাং মানে থান দন একদম লো বেনটক পিক বাঙ্গে 2017 আন নিকান সি কারলু হে
1: কালা
0: নিলি কি জয়েন দুঞ্জেঙ্গে কামালং মাঙ্গে কিলুদুন পুলে হে
1: কালা
0: লাগে 2019 2000 নিকান হতল বেনগে পিনা নাদিম লিগি লি দুন লহে আসো কি দুন পে মানে আ পিতুম নিলি তুম মানে কে দাম বাতাই দিন আদিম তা সব কাপড়ে কাপড়ে পয় দি মানে এক্সপিরিয়েন্স মে বলে বলে ও জেলুক বাড়ি আহুতা নিলি 2006 হতা নিলি কি বাথুল না হতা তা ওলা সামথুলা ওলা সামদুন লাং হজোতা
1: তাতে নিলা কামা পেন কে দেং পন আসা এং দেং মতে অ্যাক্টিভিটিস কপি পি ইগল থান পনিক থাতে
0: ও থান পনিক জি কামা তুম অ্যাক্টিভিটিস কে দেং পন পন কে তু ও নন অনলি মাউন্টেনিয়ারিং আহিন দা কালি হে লাই ওয়াটার স্পোর্টস দা দুদু পদুন দুন আকোর্স দা দুদু এমপেন কে লাই এনসিসি তুম ফান্তা চান্স পি ও হে হাং হাং লালাংলি তুম ফান্তা কলেজ পেন কলেজ মানে কলেজ এনসিসি পুদে কালিল হে
1: কালা
0: মানে রং তুমি চান্স আপর পিপনল মানে লাতুম ফানকে কিজো কে বাংকে মো আর্মি মা পুলিশ ফান্তা চান্স লং ইপু পামলে হে আসে হল তুমি মাংতা পি হে নিলি তুম মাংকে কামা তুম মাংকে লাসন নজে স্পেশালি কে উইন্টার আপর হুদ হে লা সমার তুম লা এক্সাম কাবে হুদ আসন সন সে দেং পন পত
1: মো পেনালি থান পানলা কামা পোমাতে কারবিয়াং ল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন ল অফিস পাই কোনাত ইগলনি
0: নিলি তুম নন দো একদম কে কে বালং সে তো কাঁসা স্টেডিয়াম লং হ্যাঁ কাঁসা স্টেডিয়াম লং সে ডাকছে দো
1: নাহলে তুম লাও উইন্টার ক্যাম্প লাপেন কাপড়ে কাপড়ে অ্যাক্টিভিটিস কিবি পন বেটা কসন ল রাদা ফান কপাচে তাক পন কে মতাংতে রাদা তুম কসন ল নাগা চিনি দিন পকে
0: নন ডিসেম্বর অঙ্কেলে এগুলো হ্যাঁ
1: পালা
0: ডাক অ্যাডভেঞ্চার কোর্স নিলি তুম মাকো বিথুজি পেদা ফেদা নিলি সিনিয়র্স পেন ফোন চিঙ্কি লং লং হ্যাঁ অ্যাডভেঞ্চার কোর্স 36 অ্যাডভেঞ্চার কোর্স দো থু পপুলার হ্যাঁ আসি স্কুল স্কুল তিন সপত পালি জি আলু হে সপত পালি পেন মানে আনিং হ্যাং পতে ইন্টারেস্টেড পতে আফি আদরটা ডাকছি দোল লাভল দুন পেন চিনি পোহলা ডাক কসন সন সি পিসি চারি লং লেকে অ্যাডভেঞ্চার কোর্স বাঙ্কে দুদোলা নভেম্বর ডিসেম্বর সন সন সি বিবি হে
1: কলা
0: নন ডাক কিবা তুমকে এমপেনকে সামার ক্যাম্প তা দুদু প্রসবতা মানে এক্সপিরিয়েন্স এন্ডুন মেলো
1: কলা
0: সামার কেম এক্সপিরিয়েন্স এন্ড পতে নন সন লা বেস অ্যাডভেঞ্চার কোর্স সং বাংকে আনসু সে মানে অ্যাডভান্স থেক দেত পোহদা খুশি আধা হাফ অফ দেওয়া কি বাকি থান দেত পোহে
1: কলা তাংতে কামা আমাহাং কে থেক আফুর কি মু নাংলি আসাব সো থান পন একজিমা
0: কামা হিস্ট্রি লাম কে থান পন একজিপ সিনিং হ্যাং লহে কামা আ ফাউন্ডার প্রেসিডেন্ট কে জগজিৎ হোসেন পু আলাংলি আপ্রাং টিফুগা কলেজ প্রফেসর হে জিওগ্রাফি নাট এইচ ও ডি লাপেন কে সেক্রেটারি কিছু সুহদ কে ধনসিং স্যার আলাংলি কারণ ধনসিং স্যার রহে ধনসিং রোহাং পু লাং আলাংলি তুম ভাইনি সি মানে এনসিসি আপনি হে এনসিসি ফান্তালা তুম কেবাল রাসপাশে নন্তা এনসিসি ফান্তা পিনে পন ও তিতিল হসত এনসিসি পেন লাতুম দুন পেন মাথালো লাসন সন্তা আক্রোশ দু পথ নিতুম তা লাদাখ তা পাংচেং পনাং মা পলাম রহে আমা সে আলাংলি তুম পাংচেং পনল রসত কে দো ওলো চারলি লো আলাংলি তুম কে পাংচেং আজ নে সিপিনি নিলি তুম তার আনচারি দুন ইকলং লহে পেন কে লাসো আফি পথ আলাং তুম রিটায়ারে পেন কে আকো প্রেসিডেন্ট কিছু থুকে কাথার সংসার ইয়ালো কাথার সংসার এম পেন কে সেক্রেটারি দু দুন থু রবিরাম স্যার ইংটি লাসো ফি বাং বম লো নন নিলি প্রেজেন্ট কে দো কে প্রেসিডেন্ট কে এলা এভারেস্টার খরসিং তেরাং পু পেন কে সেক্রেটারি কে দো কে এডভারসন রং চাইচোপ আলাং তুমি নন দো ইক বমলে হে মেম্বার্স কে দো নীলি বাংকে নন কোকে অফিস বেড়ার আর পুই শিখে দেন দু মানে নীলি তা নন কে হেম চিবচে তেহল মা আপর চিপি দুন ও লং লে দিয়ে গেলে

0: kalang kalang
1: pen ke sita nili ta mane isi bang ge churu ke pinang ji hema sor panta alang li mane apor bang nili phana support nu he aso hin bang ge aso joini si pin ji mane nili tala an ki ke le dun lo
0: hok lo kalang lo
1: support abi pote muni tum ge kalang le dun de ma ji
0: kalang kalang
1: na se la nili hem sor tum lo pen ke nili hem tum pen ta support joini si an ki le dun re he pen ke ne la kama ki dun na joini pen mane pen an adim pali dun long lo
0: kalang
1: pali dun lo pen ki pen an sumar phana than long lo
2: kamalong ki dengpon ki jumnai arta doma ko an arta pen lo ki dengpon ke
1: badai tum ke la ki to ki lang ta lang det pot mane exam en en ma didi
0: kala
1: si la so pot da ki nang sot pot mane 7 ma 8 9 10 pen lo bote chance pi pon jalo
2: tang ten la son thak thak sinang li Assam Mountaineering Association la tum long ta arpu do don ikma
1: oh da bangke ave Assam Mountaineering Association tum bangke ho bangke itum bangke collaborate piya he
0: kala
1: alang li tum ta chance mang nam pipon wa join chi chula men to kang rita kar pe do nong he just especially thanks to IMF lo pen ke la ama tum lo pen ke la kama members ki hoy tum phanta churu lo mane ni li an ke badon long lo
0: kala
1: adim adim ta li do nong lo mane li mane dam long le pe adim ta Kashmir ta ju do nong lo Kashmir lo Ladakh lo land pa li do nong lo
2: tang den ali la bangso anglong kalu dun men to kang ri pik pu কোসন মেসি নং লি কার্ডু দুন লং লক ল প্লাস উপ থাক নাই থান পন এক থা
1: মানে নি কে লেডিস তুম মাং কে কম উ দি রে সো আড়ু তুম মাং কে হে
0: কলা
1: মাসে দাগ নিলি কোটি ল জিরপি ল লতি চারি রং পিপি পু নিলি তুম বাইনি আছে ইং ভাই পন ল হে এম পেন কে লা দাগ পেন আং কি দুন তো কে এম স্যার হেনরি ডেভিড টেরন পু হলা বাংতা এলা তো এভারেস্টার ল হলা বাং সি নি তুম এসে মেন্টরং দুন ইয়েল হে হুদাক দুন ল সিলেক্ট লো এমপেন কে ফার্স্ট পেন্ট না কি চেং পেন্ট না থান এক দেলে হে মানে হুদাক কে লো ভেজিটেশন ও আসি নাং মেন্টালি প্রিপেয়ার নাং জি কি বা নাং জি ফিজিক্যালি ফিট ও নাং জি পু মাত সি নাং থান পেন মাসি দিলি তুম ওয়ান মান্থ টু সি মানে আদাপ মর্নিং ওয়াক লো ইভিনিং ওয়াক লো মানে তাতা চিতং পো ওয়াক দাম দাম বেলে তে মানে লা লুট কি গরি উন মাউন ইমা পলাম লে হুদাক কে সোন পকে অক্সিজেন দা লেভেল কম ও পেলো
0: কলা
1: লাদাক পো আদিম লং মাং কে পো মাসি চান্স লং দুন পেনিলি তুম দুন লো দাক পেন আমা তুম দা দু হতম সি কে ওং লে আপু কার্বিয়াং লং পেন মেকে নিলি তুম ভাই নি বেপেন পেন পুসন না মিস লতি চারি লে হে পেন কে সার ডেভিড সার হেনরি সার বানং দুন দো কে চেংসি লাদাক কে লিয়ারনি বাঙ্গে লান তু তে মানে আদিম কে মে কে লাং পেন হাই পেন মাসি লা কিসু মানে তে হ্যাং কিসু হাই ভেজিটেশন কম্পুটার থাং না এক্সপেন্স না কে বাতু তে হে আপি দা জোনি লাদাক লং দ এদা ভি কিন্তু বেন্ট কাংরি বেস ক্যাম্প মানে কিলি কি চেং জি আদিম আন হে আসো নাকি পন বাংকে কাংসাম তা প্রেক ডাক জালো হসো কাংসাম কে প্রেক আভিজিটেশন কি বাপে মা সবসো সোহিসন কে দিলি তো মাং জে থেকলং লো আমা সি জিন্তু মেন কার্লু আরনি বাংকে আমা পেন ভাইনি বেনকে ডাক দিফু পেনকে নিলি তো বাংকে থম সি আলা মেন তু জিন্তু আপিক লং কে সামিদাম লং চিত লো
2: মেসান লাম নিল বাংকে তাংতে লবংসং লং কার্লু জি আফান হরমু হরটা মাতাংতে লা কিনাং সট আসনামং রসিত পেন্ডাং লগ ল পেরি হাই বাঙ্গে নালি তুমি থাংসি কাছে সিক পন লমা মাতাংতে হল এসোসিয়েশন মা আসং দমসি নালি তুম ফানাং কি পি ইক ল
1: পিরি বাঙ্গে আকার ওম হতা কি আকাং সাম গা প্রেক পট ও
0: কালা
1: ওরা তুম সিন সব মাংসন পেন
0: নাকি সিক পি
1: নাকি সিক পি ল আফিস পেন্ডাং লগ
2: মিসান লম নি লবংকে ইংলং কালু আপুথাক ওবে কিমি আতমা ফান নালি কপি এ মেসেজ ল কিপি কাং তুং কে
1: মানে নিলি বাঙ্গি পুদাম জি কে ওসমার্টম আকিমি তুম ফান বাঙ্গে মানে জয়েন দুন মানে ফং লে জয়েন দুন পতে দাক চিনি পো পিসি কি দো গাবে তন কে এ ইংলং কালু লে পসন্দ দ দো হে আজ হাক তুম কে হে তে হদাক লে পলি দুন লো দুন লো পতে লান চিনি পো
0: কলা
1: বে হদাক কে আরা কি হরমু হা বাঙ্গে এনং লে ফোন মোবাইল ইউজ লং লে মানে কো আন্ডেস নে ফি পেন মানে কোন সে দাক আলাং তুম গা সারভাইভ উন জিম বা লাই তালাং তুম ফান এক্সপেরিয়েন্স লং পো পলাম নে হে
0: কালা
1: দাস নিলি বাং কি পুদাম জি বাং কে জয়েন দুন থা এক্সপেরিয়েন্স এন দুন থা পেয়াল বাং রান নন ওবে কি মিতে মান গে মানে কো আন সি লি স্টেমিনা কে দো চি চি নি পো এ পেন দাক টিম ওয়ার্ক এ ক্লেম পেন কো পি সি আলি দো ওবে মানে আলা মা থাং স্মার্ট স্মার্ট মে তালাং তুম চি চি নি পো থেক লং পোলা দা
0: কালা জোরোপার পিগলনি তাংতে পিনিকে স্টুডিও ঘুরিয়ে পড়ে গে চক ইকলো পলসি এলে তুম চিহ চিপুট আলাম বাংকে তাপন লেং তন পন ইকলো না নাং লিলে পনা সাই কি অং অং বং পেন সি তাম্বে আপর না চিপি পেন এলে তুম স্টুডিও লং বাং পেন ইংলং কার্লু আপুথাক লপেন ইংলং আর্লু জি পুলোতে কপি পিয়াসান আমং সি কে নাং জিমা লাহাই আপুথাক নাং গে থান

0: prosen thangchu
1: kalang
0: lahai alun ajupo nun ke mane music kel kene ta instrument ta me o ako mane nonte aru esonalam lo pehlo mane neila kene di arling itum kar bi somar tum edi mane voice
1: kala
0: jumipi mane kapregason kali mane ing samjin ako mane kupiloma sweet sweetness do voice edi
1: kala
0: se somar ta mane dhalo কপিনে লতা মঙ্গেশকার আসন কপিনে লসন একদম মানে কপিনে লসন মানে কাপড়ে আসন কালি ভয়েস নয় ও আকো মানে ইনস্ট্রুমেন্ট কপিন দো পরে জমি সেনকে কে চুরুলো আনি শিল মেটা মেলাং তা নাকি চুরুলো মানে এলাং সব বস্তু মানকে এলি তুম নন কে থু মি তুম সমার তুম চিরুন দল লুন কপিনে হুটকে নকে আধুনিক মডার্ন সং লুন কে মি মুখা পিনান বচে লগে মিশন
1: এতে non la panso se ke pa jume la pen alira cham ki pithelo thyo je phana bangke la lun ki mi aphatong ardi ki pinang ji ma mante hala e hako la lun barim e bong oya lun ta ho e mi chongkre la lun ta ho pene osu ke pa do ga lun ta ho pu hal haya bang ta ardi ko puan pinang ji
0: kali hala eta tini nulo athe ke litu mane hala si jutang juban ko pene aku penta mane lain no ne lun lun luna kimi ke black black nande pen modern ko pene english ek ni tawang po mane ko pene western music tawang po mane lai ma ke litum kai dat ke di khali isi mane non is ke mane isi beta do beta ke culture bostu ke lasun mane
1: চেতেবার
0: বয়া বস্তুকে সেটাই তুম হালা লুন বাড়িম কো পেন্ডাতে নে মানে উনতে লাহাই তা ননকে নে ইজির জিনে আজু লং মানে লুন বাড়িম লং তা কো পেনে আলির চাম কি কন পেন মানে পাজুমিসেন মানে ধরো আনিসিতা নে ডাক রেডিও গুয়াহাটি রেডিও সেন্টার পেনে কে রদবন কো পেনে চাম চেঙ চেঙ বুরু আসনে আর জুলং মানে লতা জুমিসেন লো মানে লুন বারিম মখাতা জংসি কপেনি লসন পাচিতন থে কপেনি ফ্লোতে লতা জুমিসেন প বস্তু লয় হালা অরিজিনাল বস্তু রূপ আকো আসা প কপেনি আলি রে চাম দুলতে আর জুমিসেন প লহা এটা উনতে মানে নন লা কে থে কিচালি মি তুম মানে আনিং হাং পেন কুসম জুমিসেন জি পাম লতা বড় ইনিং
1: আনতে aprang haku ku jong silang dam le putang te aprang prang alun long bangke achenga be amuria be apong si be lapu pine ada masara lun bersama lapu inuet to lun pol lun ore lapen bong oi lun butame inuet lapu hang pol lun ore tang te non jong si lapu son hala hai alun along pine cheng muri pong si ang di ang at pache ton dun pen jong si rot pon lapen রাডপান পাচে থাং পন লে পুতাংতে হাল হাকু কু এ আকু লুন লং বাঙ্কে লা সনসি দুনাং জি লা সনর লং লে লা পুসন ক্লেম লং লে লা পুসন জং সি আলি রে পেনে চেং মুরি পি জুনো তে লাকে আফ্রাং অরিজিনাল আতি অড বাং বিরচর পো হাল বংশ ধর্ম বাং আবিদাত পো পু লা বংশ লাম নালি মাত কপি পলি লা
0: লা তা কালাং লা তা মানে রাত তুম মা থাজি হে দি লাকে জং জু নেলে মা থা দাম লাম হে লাকে বাং রাত কে ক্রকরি জি মানে কি মাতি বস্তু কে অরিজিনাল কেনে পর ডাকে আফ্রাং পেন তুম কে চেং মুড়ি কুপিনি ডাকে পাজুদুন দে পল লাই গে চকচে ভর ধরলো ঠেলু আলুন বা হয়তো মানে দলা আলুন বা কুপিনি চারি আলুন লঙ্কে লাই গে আবিদা জিগে দি লাই খালি মানে মামে আনি হাতে সে নে কার্জু লঙা তেং লাই মানে কুপিনি রিসুমার কেনে কুপিনি কিলো নহুন মানে আলা চিং বুরুপ কুপিনি থিপ দুনা তে অট
1: কালাসন মানে
0: পাচিং বাডুন থেক সেটা কদৌ কই লংলে পাচিং বাড থিপ দুনাই বা পিদুনাই পোয়ালাম কালি আতে গে বস্তু হলাই বাকে ইসি কুপিলমা লাহাই বাংকে লুন মানে ইসি ক্লাসিক বস্তু পিনাকে দি অরিজিনাল
1: লাসি ননিল তুম লাপেনকে রাত along pen ta pinang an alam the la pen ke to pen long lo la ke char he tang ho la pen tua e ke than tang ho ola hai long jong si cheng muri pidun tang te aphrang dhorma ngirda ji te bon se ta me la bong oya lun tang ho pine la aronga je long alun ha cha lun tang ho pula hai long bang ke cheng muri apong si jong si pidun le putang te la 500 se ali ra cham do po la pen আর জুতা আর মে মুচর পো লাপেন রাতা লা পাঁচশো সিচে ঠাং পো ওলা পুসন সে কিপু বাংকে ও লাপেন নীল তুমি কাছে তেংতে হালা কে সার তুমতা লা বাংশো আলা

0: কে হজ মঞ্জি মাপু
1: আচ্ছা তোমার ধরো সেটা নন কে অলপ লোক দি নন ধর লাংদাম এখানে মানে ধর নন বিহু আসামিস মানে বিহু কেনেটা ড্যান্স কো পেনেটা বা ডাক্তার নন কে স্টেজ লং আজিল আপনাকে হিদি হা হাবিত কো পেনে কেনে সিনন কে স্টেজ লং আজিল স্টেজ পেন চিমিলাই চট মানে লাংস পেন পরিবেশ পেন বা চিমিলি পেন মাতল তুম তাকো পেনে পাপ্রেক দো এটা ধর নন্দ বং এলুন বা কো পেনে ডাকে এতুম লাই বাংকে এতুম কেনে কালে বিচার আলুন কালি বা পরম আলুন কালে মানে দি লাগে হাদাক বাংকে কপিনে পার্ডন মে হলা হিনোনে লাই বাংকে সেটা হলো কপিনে বিচার আলুন কি দার আলুন বা কপিনে ধরল নীতি নিয়ম আলুন লঙ্কা আবিদাত পর লাই বাংকে পাডল লাই বাং ইদিন ইদিন দা জিহে কপি লাই লাই বিন লাই আলাম দু
0: নালি পেন কেলং আলাম থেলা থলো কে জুমি পিগলো লা পেনলি তুমতা এন্ডিং থে পিগলো লা পেন রাড়া তুমতা লা বংশ আলাম জিরে বাংখে মাসাপসো কে মাথা পন আর দি পিপো বসি মাথালো তাতে স্যার পুথত আর দুন্থু দামথু সিনা হালা বাংখে এ লামে তাম চঙহিন কে তো কে লাংহিন কপুসন সি কে ফ্রাং দুন জিমা লা পেন ইলি তুম কো আনসি আফি কে দোলামা লা কা তো কবি এ লাং ইং সি ডাম পেন এসোনা লাম বাং দালি তুম চিনি নাং লি হেলো ইলি কার্বি আংবং পেনকে ভারত আদেত আদাং আংবং তা লামেদ লাম চঙহিন কে তোকে লাংহিন আনং কিঠে কে লং চেঙে বাং ফুলো লাকে রং মিলির হাহি পু আকিতাব কে তোক পেন আজক পদ্মশ্রী আনং এ লং লো লামং সি লাবাং সো আনং এ কে লং পট আফ্রাংসি নিলি অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পেন চেংলক ইলি সুকার বিকা দৌ কাবে হিন পেন সিনালি ফান সুরি সুরি নিংকাং সামা কারডম নাম পাজিরি লো দেং ইকথা
1: বস্তু লাপুলো দি মানে পদ্মশ্রী কপেনে বা নিলা আন কপেনে নং আথা লাহেকে বাংহাল লং হুললে প্রদীপ লাহে
0: সিতা ইলি কারবি আং বং বঙ্গে নাং হিলোকে চেং সিলো লাবাংকে নিং থেপিক লাপে নিং কারং পিকালা
1: নেলে কি লং কালে নেকে আপনা মতে পুলোকে লাহে পদ্মশ্রী কি লং লে খায় ফান কারবি খে ফানসি বাং ইসিয়া আমান কি পিলো নে রং রং তেরাং ফান কালি
0: জুমে পিক আলাম লো লকে এ তাংতে লা কে তো কে লাং হিন নাংলি কুমেন তু পে সি কে পাং চেং মা লাবাং সব ফুর কি মু মা সব সব পুর দাম জি মা
1: কি পাং চেং কে ভেক পেন্তা নে বাঙ্গা সাপো মানে লা কে তো কে লাং তো এসি ইন চাম গেল তুম কে ইন চাম সন কে ইন চাম সন হম কে আপনি পিনে দে লা কে তো কে লাং কো পিনে লা ক্রিয়েটিভ আমনে তুম তারা ইন চাম বস্তু অলপ ফুলহেদি আপনার তাৰমানে ধৰি লওক লাহে কপিনী মাথা বা কপিনী লাংপ এই ইংলং আৰু কপিনী ধৰি লওক কপিনী লাহাই মুনি কপিনী লাহাই মাথা প কপিনী টক দুক দুক দি নাচি আপনার লাগেনে মিশো রংপ মিশো সি পুয়া তো মত টকে অসমীয়া পেনে আসামি জালাম পেনসি টক লাসি টকলো মিশো তুম মিশি বারলালতে মানে লাংমি সেন্টিলা তুম চিংরুম পে প মানে লাং লাং লাং থেপিয়ে হতেলা তুমকে ফং মানে থিঠেলা তুম চে বর পেটব মানে লাঙালি লং দুনরে তেতি সেটা এই জন্মের লোতে নানি থিলত সেটা লাংস আইডিয়া মানে লাপলা চিংরুম পেটে মিশো সি তুম চিংরূপে তপসিলা তুম থিঠে দিল লাং লাং থেপিয়ে হুতালা তুমি রিং ফোন থেল লাসি ইলিমুনিত মানে চিংরুম পেট কিউন ইয়া কামবে পোয়া যাল মানে ইনিং আলো মাথা দামে চক নে চক চিনে আছে লাসি আকো নে লংস আফি লংস হুত নে দা ইউনিভার্সিটি পড়ি হুত ইসি তুমত মানে কার্বি আংলং বিহেক তেন থেক লং পেনে এ লংসুন ইংলং আর লক পেনে বুতে গোসলাই দি লাসি মানে সি খাদিয়ানিয়া নবযোগ সৌদে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য সি এডিটর পথে আদা নেলি তকদুন মানে কেনে প্রেতাত্মা আপু শিল ভেতা আলাং সুন আলাম সি এতকে কালাঙানে কালেন সেটা আতমো নে বিহেক পেন্তা নিকার জুলং দাগ রুই পি জন্মি দু কপিনে চার কিতু চেতার কিপু আলাম দু বা কপিনে লাং টেং পো কপিনে আর নাম তো মানে ঠিল হায় তুম কেসার তো নে ফানাং থান বিহে পেন সেটা ডাক নন মানে নাংস তুম লং কে দো লং কি পেন কাদম লাই গে এনে পাদন তাপ আর রং মেন কপিনে তা এনে সেটা টিচম রং পুয়া কপিনা দো লাহায় কেনে তা থেকে লং পাশে হেলা হায় পাদন

0: 老三是给到个金西来了，那个，
1: 安得啦，诶，罗密尔哈伊读的阿邦，拉邦苏，阿吉达给古皮罗萨拉邦苏吉达，拉达隆拉邦就唐提达拉邦克拉克里达拉桑是诶，伊里图姆恩卡吉尼达，拉邦苏拉拉邦苏阿吉达，
0: 拉邦苏阿邦苏，邦诶，伊读经诶，肯定，那穆罕默德尼布阿卡比阿拉本，吉伊苏吉达，来了平提达吉达罗，吉伊苏。Mahatma Gandhi ajibon hedi Caribbean lampen ni toglo dahilo
1: antela romelir ha hi akitab tok dia prang kupi ke matha lapen kunat pen sila pana ja kong ke long sa
0: la ba chin de lo podim ne ta kupulo nang thante fo la se incham pulo la ke tok la tu ga la matha matha phu po kupne man da ti ke la dik dar mane bostu ke ni matha la de ni ajata ne literacer samaj literacer ki porhi kupne college university ta de la amase ne lang la he mane kapre kapre khai khai bang mane chithang ba chini alang tu ma mane society jibon ba ko pene lahe da chini bang do true literacer cheta karbi tum phan jok ta to ko bang we pin lang lang so bang ne bihek pan tar ne ning mane asa ko ne do ko na si e rojonikanto bodloi ta miri jiri tok lo ba lumer dai ta prithibir hai tok lo ba birendra kumar bhadasar ja ta yanungum ha Manipur Tangkhur Naga tuma jibon toklo lahai bolsi inke lang erlo jokta tok bangwe batai si kopini magazine lom Abdul Malik Karbi Anglong Abolon alam tokpon kopini short story long ne porhi baspen halang so short story ki to hun mane baspen kajirama pudamlo Karbi Anglong thek thek anglo lang so Abolon Asia description do alang so pentan ni ning bai pu anak kemi tene lang so pachi thang nang ipu jasimet jakong ke lahelo abostu ke lase ne karbi alam pen tok tene kham lom pen tok po mane karbi a khe life kupima philosophy kupima lang tum ki claim ke dam kupima rona teng ko pene kape kape khai tum ta pachni pa me nang truly terisar kulang so bang sine matha se lase rong mini hai ketok lo abostu bangke
1: no ab mission alam lo sar lage ante e son alam bangke la puson helo e nangli ketok vekji pu aphan kupine e son bak mission ap poroson la puson ji bima matante ko pusona por ho sinangli ketok ke langa sai ke klem lo
0: ne la bangke ne phan ajata porabe ketok nai pulo te ne tok po ajo bang ne tok te ajo ke ne megjang da pik 9 baje aphilo te ne ke Nimik je hai unir. Tuhan dah boleh. Aku
1: kelam.
0: Aku ni analo adapt. Tapi analo, tapi aku kita kiri pulau te bang hajar cingki unoi hajar noi ni arjulong lelu. Aku
1: kelam.
0: Ni pantang distance.
1: Nangli pan, nangli ni ngang bang dah kabelu.
0: Abelu. Ni latibul aru suke kene kolom aru buhi. Kau pene mame cingki itu ni pantang distance pih nila. Tapi pulau te.
1: Aku kelam lo. Nangli bang ke abino eta bangke nilitum kachini tengte lamelam jong ke pachi thang lapena panso se radang nu ke paklang phana bangke ahom lam banong si chethanam jili putangte poido lapen goido la hai hin bangsi anpen la novel la sona hin sinangli aki ong ke ketok ar digipi te bonsu tamme e hir jir tang ho lapu lun tu mu tang ho pu hala so hin bangke masap so ka dure lapu son theklong hala bang so lam jir ko pona hok losa
0: kalang la to mne hir jir ye tok thik thik de ke ni ke to hir jir tok thik the je tok ipu po tok thik the
1: nang ni ke matha
0: ma matha ke matha sita tok thik the bang an ki tok thik ku son ji tok ma po ja le mane tok thik the aku lun ko pe neta son son ne lun মানে দোহে ভূপেন হাজরিকান পানং আলুন তা দো পাতক যায় কপিনে লসন তা দো দো দো সেটা নেই টক টেক ঠেল হয় বাঙ্কে
1: আন্তে হালা বাঙালি কে টক টাং আন লুন আতু মুকে কুমানে জং সে লুন সে পুলুন সে পিজং সে নাংলি কেং রিবাং লাপেন নাংলি হাং লে পুতংতে নাংলি পিদুঞ্জি মা মতে নাংলি জেহাপতে থাপ জয় পো
0: কালি কি পিদুঞ্জি মানে আলুন সে অবিদে কে কুফু বলে কে ফিটে কো দোকান সে থাই ওয়া বিদ্যালয় তে দাফে লই পিপ
1: কালা গাহ কালা

লাপন পর্ণ লেতু আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আজাই মেঘলং প্যান বারি রং ফারপি আলুন কিমি আর জুলং ইটাংল ডনমার্লি নন স্টুডিও পর পরফাই ফ্লির মিনিথম কেপ্লেং পো লাসি কার্বি আজাই মেকটা লাপানসি কাংতন ইগল পেনাবলে পুঠরানি কাসাম পরফাই কে থমনা নিফলি কেরা ফো পরলে লিতুম জেতং থুলনাং নিলিতা কিথোর ইগল ডুমে থাকবে কুরবাংঠু

0: লঙ্কন আনামিয়ার নাংক ল নাংলি থানিক জিমা
1: নন মাতকে লসনকে কালিলাং মানে আবাংকে নার্সারি দালপু আমেন কি এর লসনকে কালিলাং আমাজে মুনি তুম কাচিনি কম হেগলা লামাসি নিলে তুম হেম লঙ্কা বনাই কি তাং আনতা লাপু হপ্তা পেন বা চেকলো জন পেনে ফং লসনসি বাং নাঙে চিনি তুম জিরপু আং বং বা ফ্যামিলি সার্কেল লসন তুমি বাংসি নাম চলাং আকু কালি বলতে নিলে তুম নার্সারি লংসি কি থন্দাম দা মানে নার্সারি তুম লংলা মিরকে জ্বর তুম লংসি কন্টেক্ট পো লাতুম মানসি পু হোলসেল আতর পেন কি পিপি লামাসি লাপু আর নি আজাদ লসন বাং নিল তুম মানে হিসাব চিলং লেলা
0: তাঁতে নাংলি তুমলা নন কো আন আদর পেন সে জরিক বম
1: লা বাংকে হালা আসাইস আলিং ল কাটিং পেন রুট স্টক মানে রেং চিত আন পুলোতে নিলে তুম ফারুই সি পেন চেং বন পো লতা আভেরাইটি আলিং থাই ভেরাইটি দো দুয়ার আভেরাইটি দো লাপেন ভেরিকেটেড পুটা দো মানে আর বুতা আকিলক আকিলি লসন হে ভেরিকেটেড মানে লা লাসি আসি তিন সে আদরকে প্রেক গ্রাফটিয়ার বাং দানির তুম চারটি পনব কালার এরং অলং কালার কি কালার ফল আসন তাহলে তোমার বাঙ্কে আদর প্রেক চাটলাসি আদর বাঙ্কে মেন মেন গেলে তুমি যে থানা হালা আর রং আসাইস পেন লাংরা নন বনসাই তুমকে এরং আজহাক আর রংকে নিলে তুম কে চেং পেনকে ননকে নিকান ট্রক্সি আন এলো লাতুমকে আদর আসাপসুত সমুচাত হাতে মেনটেনেন্স দো দো মাতি দি মানে সেফকে বানজি ফান আপর নাং কক লাসি বনসাই তুমকে কাইতে আদর্শ ডাকলো হাতে লাতুমকে হালা থাইল্যান্ড আতুম জাপান আতুমকে বাংনি কান ফারু আন থাকি বিদা দো লাতুমকে মানে এলে তুম আদর্শ ডাক ডাকছি থাকলাম নিলি লংটা ফারু ইসি পেনকে চেংপো সুরিকে থম সুরিফলি লান্দা দোহে আর রঙ গেথিয়া তুমি বনসাই তুম বাংকে
0: তাঁতে নাংলি লা নন নাংলি নার্সারি লংকে নন বাউগেন বিলা আমির আনসি এই চিমা নাংলি নন নাংলি ফ্রাঙ্গা বাং কাপড়ে কাপড়ে আমিরটা এই পঞ্জিল সানসে নাংলি কামাথা এগুলো
1: নিলি কাপড়ে আমির কি এটাই নিহা সেটা নন মাতকে লা খরচ আবাং মানে লাং আপ্লিয়ান বাং নিলি আবিলাং আপনারা সেট নেট আমুখা বাং কিকিম মানে এরা পুচেক পেন হপেরাই পেরাই আঞ্চলা লামাসি মজংসি নিলি খরচ চেলং থেক বুলোতে নিলে হালা এটা ক্লেম পঞ্জি ইনি গে হাংদো
0: তাংতে নাংলি থান পাচিনি জিমা পারেং সাবজে ভান এলি তুম লাং সে তামি কি পিলা সন্তা দোলা কসসি কি পিনাং পো নাংলি থান পাচিনি জিমা লাং কি পিক আনসি কি পিসি কি মেজিমা বুলা সলাম বা
1: লাং কি পিয়ে বাংকে বুগেন বিলে আমির বুলোতে লাতুম ভানকে আর বো থিজে যেতে গেলে তুম লাং পিনাং নে লাং পো আর বো পু মানে ইংদু হয় আসন দিয়ে আসাবসই থিজে পুয়ান বাঙ্গে গালি হে সেটারা পু ফ্রাং সেট হুট গেলে লাং পিনে গালি
0: আদা পানি কাংসাম কে
1: লসন গালি মানে নিনি নিথম পেন এফং তাহাই বা আর নিনি পেন এফং বা নিথম পেন এফং মানে লা আর বো গেলাম বসে লিতুম পিনাই তারমানে বেলেগ আমি রাসনরা আর নিবাং পিবার বলতে লাতুমকে পাপু পেদাত পো আরং ডিং রং পো লাসি আর বো বা থিজে আনসি লাং লুংনাই লাসি লাং কি পিয়ে বাংকে লান পিও নাং নে লাং চো ও আমির কালি লাপেন বেলেগ আমির তুম বাংকে লাতুম বাংকে আবি নাং পো লাপেন লাং কোয়ান মাই তুম লাং কি পিও লাপেন লাং কি পিয়ে বাংকে দুং দু রাসন কালি তামনে কেন পেন আসন বাইনতে কারসি মানে লাং লাতুম লাং কি জুন জি কে আঙ্কুর পেন দাত কালি আর বু লং তা লাতুম লাং এন লাসি আর লাং এ চর বলতে চর প্রিয় নিয়ম লাং আর বি কে পাকলু নিয়ম জন সি তুম চরতে মিয়ে ফান মিসেন লাস বস্তু বাংকে আবাং ফতিন সে নিঘে হাংকে প্রেক লাসি নন নিলি লং দা বুগেন বিলা তা আবি বুকালি এসন সনি আমির দো ইগলুনিমা হা হাই তা দো সেটা আজহাকা তুমকে ইগলুনিমা সে নিঘে হাং আজহাকা তুমকে বুগেন বিলা আমির সে নিঘে হাং আজহাকা তুমকে সিজনেল আংফার আমির সে নিঘে হাং লাসি লাস বস্তু বাংকে মানে ইসিয়া ট্রেন লাপুসনকে আবি হালা আমি থা কনভিনিয়েন্ট আতে বেশি লাতুম আনি কে হ্যাঁ মানে তুমকে আংফারকে সিজনেল আমির কে ইতি আংফা আপুদো পো আফি আবিদা তিতি লাসি লা আবু আমির কালারফুল আমির সি নাই পুপো আজা তুমকে লা কালারফুল মানে একদম আকিলির আকি এর আকি লক লাসন আমির আর ও সি কে পাংরুম আজাহা তুমকে আপু সি কে লাং তুম লাসি লা বাংকে লাসন আমির সি বিসি কাছি হুং লাসন কাছি হুং লাসন আবে হ্যাঁ আবাং ফুটিন সি কি প্রেগ লাইদি
0: নন মালম কে আপু অং আমির বতে লা আর ও আমির সে এবাং অং মুনা
1: অং মুনা
0: তন্তে আং লিলা মির কে এ কোসন সে কে এ নাং জিমা পুলাসন আপ্রং বেন আনি কে চার্লি লা পুসন দোমা
1: ট্রেনিং কে আবে সিতালে পুই নিং কে হ্যাং পেন মানে বাং কিপু হপি পু লা সব বস্তু বাং কি কে সব বস্তু বাং ইনিং হ্যাং ও লামাসি মানে হেমলি থেক লক সেটা আর জু পো বাই মিথাং সেটা ক্লেম পো চক চি দেট পো আকো চেক্লেম থু পো লাসন সে লাপু চার্লি বম সে

0: ক্ল্যাম্পন বমে যা।
1: তাতে ননালি লং কমার মাসে নাঙা চেরাম লো ইংলো মিরকি এ নাতকে
0: নন নিলংকে হেম আসো না চেরাপ দুন লাপেন ও সোমার তুম পেন পেন সিলা পুকলাম রাপে হেম ও সোমার তুম পেন
1: তাতে নাংলি মিরকার চেন না থুনি কান কান বাক দপ
0: বিনিগান কে নিকান ঠকছিল নিলিলা মানে ইক্লেম বন আবু গেন বিলা বা
1: মিয়ার চন মা মতে আসন কাপ্রেক কাপ্রেক তামে নাংলি আরচি পন ল
0: আসন কাপ্রেক তো নিলি আরচি পন লিসু কে টপ লাপেন থারভি হাই তা টপ লাপেন কুভি নার্সারি হাই তা ক্লেম সেটা নন মাতকে লাংকম হে গামাছে নিলি লাহাই তাপা অং এদ সেটালা লাহাই তাপু লিচু হাই তা টপ অন বমছি লাপু সব সব চর পনব
1: তাতে নাংলি লিচু গোসন যে এই কে টপ নাং জিমা লাসব থাক থান পঞ্জিমা
0: লিচু কে টপ বাংকে সিজন বাংকে লাঠি চোদের পেন জুন চেক লো লোতে আঠে কি মেনল আঠে কি লিক টাং লোতে লিচু কে টপ সিজন আসি লিচু কে টপ ফানি লি তুম আলং লি নাং প ইংহান লাপেন নুকেক নাং প লাপেন রুটিং হরমোন লানাং প লাপেন কে ফান আবার না প্লাস্টিক আরি লাহাই বস্তু নাং প আসি লা মুনি বাক আরো আলং আহু কি এট প আরলো আহু আকাংলি তা দোলাং আকো হালা সব বস্তু তা কি এট নাই কি এট নাং প লং লি রাখ লোতে আনকে চেকলু জন আফি বা নিপ্লিকার অফ আফি লোতে আঙ্কুর বাং ইডলি তুম থেকলং প জং সে আঙ্কুর ইং টাং লোতে ইডলি তুম রড মিলো লাপেন পলিথিন থাপ মিলো বা রিচি তাম এ দাম মিলো আসন সে লিচু কে খেত তা হেমলং ক্লেমন
1: তাতে কোভে বাংকে
0: কোভে বাংকে নিলি কি দাম তাঙানকে পলিথিন লং সি থাপ এত সি অংলা সীতালা সব বস্তু বাংকে ইংল্যান্ড চেত লং লে লং কি এ পেনসি আকো কোভে কে পলিথিন কে থাপ থুয় বাংসি কিমে নাসি নন মাকে নিলি কে পলিথিন কে থাপ আইসে লাং কোভে বাংকে লং লে আবিদান মাসি লাপু লং লে লং কি এ বাংকে আবে পলিথিন সি থাপ হিত
1: তাতে মিয়ার লামাকো পুঠা চথা নাম থুইকসে না তাতে নাংলি মিয়ার কে কোনাত পেনসি কে ওয়ান ইগলো লাপাও গেন বিলিয়া বাংকে
0: বুগেন বিলে আমির নিলি আজাহাকে গুহাটি পেন সিওয়ান আজাহাকে দিমাপুর পেন সিওয়ান লাপেন আজাহাক বাংকে ডাক লোকেল ভেরাইটি বাংকে ডাক লোকেল সি নিলি লাপু গির পিজের পহেম পেন সিলাপু কালেকশন সি নিলি পুলি বনাই বন নানা মাতকে
1: নিকো আন বাক নাং জিলা গিরেং ই ফানকে ই লো পোলো টাংতে
0: কাটিং পেন কে নিফ্লিকে রা ফ আনতে আঙ্কুরিং টাং লো
1: কুরচেসাক
0: আঙ্কুরচেসাক প মানে আঙ্কুরিং টাং পামিলো লান পোলোতে কাস্টমার ফান জর্মিলো বা এমিথাং লিচে ই পুসিতা এমিলো সেটা লাস ফ্রাং বাংকে আঙ্কুরিং দু পট পাকলেম নুলা লাসিলা নিপ্লিকেবর ফ বা চেকলু জন্নি লান লোতে মানে তেরেক মিল
1: লাতুম আং হান তা লার পন বয় নাং জি লা পুসন তা দোমা ল ফার্স্ট এ পেন লোতে আংকো আং হান লার নাং জি লা সোনে তা দোমা
0: মানে কাটিং বাংকে লংলি আকি অং লংকে লুম সেক্সি দে জি পসি লংলি আ সব সো লংসি পিনে জি পারেং জি লারেং লোতে আ বাং দা থে বম প হালা আ লংলি তা পা থে বম নাং প
1: জাহাগ আমির কে মানে লা আংহান লাড়ন বম নাং জি লা পুসন দা দোমাটি আংহান লাড়লতে আকো আহ অর পি টু প লা প
0: রিপোর্টিং পু বাংহে দি লা বাংকে আরং থিও অফিস তামে আংহান বাংকে লাড় বম নাং জি নিংকান ইসি পেনে ফং বা নিংকান হিনি পেনে ফং লাকে আলং লে বানলতে লং লি লাড়ু নাং প লাপু আঞ্চল লাকে মানে আলং লে বান বেতি কে বাংকে লাড়লে তাসি তাছ লাসি বুঙ্গেন বিলা ফান পুলতে নিংকান হিনি আন কে বিমে ইতিপ কে লাড় পেন
1: কাছে নাংলি লো আখে লোয়িং ই লোয়িং তুমি সেটা আমি অর্ডার লসনা কি পি একদম
0: আখে লো পেন কে অর্ডার আবিলাং তারমানে অনলাইন নন লম কে অনলাইন আছে লাস কাম বাং নিলি থেক থে দা অনলাইন বাং সেটা ফেসবুক আপিয়াস লং পেন বাং নাকে লাং দুন পেন নাকে হ্যাঁ তুমি কিদো সেটা আমি বাং কাপ্রেক নার্সারি তুমসন অল ইন্ডিয়া ডেলিভারি কিপি বা পুরা স্টেট আর আসাম আংকাং ডেলিভারি কিপি জি লাস আকাম বাং নিলি থেক থেলা সেটা দো কিদো কে হ্যাঁ তুমি দো একা হেলো পেন তাকে লাং দুন পেন নাকে হ্যাঁ তুমি
1: ফোন লং থেক লং
0: ফোন লং পেন থেক লং পেন
1: তাতে নাংলি লং কে নাম জি তুমি অর্ডার পুলোতে নাংলি লাপু ডেলিভারি লাসন বাং কে মো নাং প্রাং বাং জি লাং এ কে মাথা পন্দো মা
0: নিলি কে মাথা পন্দো জং সি আকে হেলো পেন তা বাং না হাং বম লাসি কোসন সি নিলি ডেলিভারি কি পিজি মা লা বাং কে কে মাথা দাম দো মানে ইনিং কে হাং দো কোসন সি নিলি কি পি থেকি মা তালা বাং কে নিলি তা বাংকে থেক তো ভান চর জোরা চালি রা চেপা থেক সুনাং কক
1: তাতে নাংলি মিরা লং কি পিনাং জি হাও অর লা সব ফুটাং নাংলি থান পাচিনিক জি মা কপি সি কে পাং বই দু নাং জি মা লা থান পাচিনিক জি মা থান প্লেয়ার পেন
0: বুগেন বিলা মিরা ফান কে রিপোর্টিং দেট পেন রিপোর্টিং আলং লিগে মু পেন লিনা থান ল ফি এ চাইনং হি লা পেন লং লে লা কি থম পেন লা কে আরং থেই প লা পেন আরো কোয়ান মা কি দিং নাংলি কো থেক মা প্লুম কি পাথে জি লাসো তেং ইং টিপ বম নাই লাসি কাং টিপ তা পাসন নি দো কার্বি আলাম বেন আবিদার পাশে ইংলিশ বেন কে

0: হার্ট প্রুনিং পো,
1: হুম হুম
0: হার্ট প্রুনিং মানে আরও আগে থেকে থেকেছে তো আমি ইংটি পং পং পো
1: হুম হুম
0: না লিখো দন চিকিপা দিন জিমা এজন আদন মা
1: হুম হুম
0: বানতে কিং ফুয়া দন বেজি মা
1: হুম হুম
0: লাস্টে ইংটি পং পং পো আকো মু না চিং অক থাকো আং পার বাংকে দিত দুনমির পো
1: হুম হুম
0: লা বাংকে সফট প্রুনিং পুলো
1: হুম হুম
0: কিসি পেন সেটা বা পিনে নোকে একশো পেন সেটা ইংটি পেট পেট পো
1: হুম হুম
0: লাসি কাং টিপ নেই বাংকে আরও পাকনি পেন এলং
1: ও
0: লাসি নন আরও পাকনি লং নন ইলি তুমি ইংটি পেলতে লা পাকনি লং পেন আমি হিনি দোপো লা হিনি লং পেন রোনি নেছি ইয়ক পো লা রোনি ফান্তা আকো আরও পাকনি নি লং ইংটি থুলতে রোনি পেন আকো রুফলি বাং পো রুফলি পেন রোনার কেপ লাসি এনে কে বুগেন বিলাকে লাগে থ্যাং পিলং জির হামা মির ইলি তুমি থ্যাং লং একদম থ্যাং পিঠে পং চন্দা আলু ক্রাক মাতি লাসি লাপুয়া বাংকে আদিম তা হইতা জি বাইলি তুম চো কন্ট্রোল তা উনি দাজি লাসি কেমে নাই কে পাথি হে গেল এ নিং কে হাং কদন মালা দন পাধু বেড়া রাংপো লাসি লা মু পেন হিনি আমেন ল ইসি বাংকে হার্ট প্রুনিং ল ইসি কে সফট প্রুনিং লাস পেন ইং টি ভেড় তেলা আনসি দো বেড় পো পিনে থ্যাং পিসো অসন বা বেলেগ আমি রসন থাকছি থি হেক পো আংকে আপু তা লাদাখ আখাং রাইসি দো কক পো ইং টি ভেড় নাংপো কিসি পেন ইং টি ভেড় নাংপো বা ইরি পেন আমি আকাং দু ইংলক ভেড় নাংপো হালা মু পেন এলিকে পোসন সেকনি সেকনি কি লাং পেন ইং টি বমতে আং প্লুম বাং আপু বংলং চেন পো বা ইলি তুমি নিকে হালিং আছে তা বিলং পো
1: চোর লো ধান পাজি চিনি পন থেকে পন তান তে নাং লিমিয়ার কার চে পেন নন আন কপি পিস আলে কেচে লং এক লং নাংলি ধান আনি জিমা
0: আলে পো বাংকে দাক আলে সন্নি নিলি থেকলং ইসি আলে কেচেং সি আলে বাং নিলি নাং ফানা থানিক পো হে মালং মিয়ার কাছে এ কে নিলি কি বুই বাংকে আদন তিন দাকে নাংস পিয়া পল লপুলোতে মুনি তুম এডিকশন আসন দেও মানে কে হরসি কি জন মানে কে বিরিসি কি মং মানে কে লুন্সি কার্যু মির কি এটা লতা ইসিয়া এডিকশন সেটা নিলি বুঝি বাংকে মে মুচত এডিকশন বুঝি বুঝি হে মানে এডিকশন অং বংকে দোপিকল মানে কে মোবাইল লাং রে মানে কে গেম খেলা রে সেটা মির কি আলি বাংকে লস এডিকশন বাংকে মে মুচত বুঝি নিলি কি বুঝি ই অগ ফান্তা মি বা নন নিলি এসন কে হেমাসো মারা তুম তা মোবাইল লাং রং লতে হাং দেট পো মির নাং পে ইদন রং ই লাসি মোবাইল কে লাং পেন তা নলম ওসো মারসো তোমা কিসুং দোপিক লাহাই পেন তা জগ তাহাই বানতে বেলেগ রাখি হরমু কিছু পেন তা জগ তাহাই লাপেন হেমলং পিনে ইনিং অয়সে হুরাসন বা কে বোর হোট পোহেদি কে বোর হোট সেটা আমি মির কে মানে ইসি আজির পোয়াসন মানে ইনিং আলু পেন চিঙ্কি বম মানে ইনিং আকাং সামদো ইসি আলি আগে থেনাই গে নিলিকি পুদাম গেলা লহেদি মানে নাংলিকি থুর পেন তা আতুমি নেকে আমির আনচিং জগলমালা হ আপু লাং মেসেন লমালা হ থিমা রেংমা মানে ইসে আপরকে পাদাম রাব বা ইসে ইসে টাইম পাস আফান মেসেন ইনি আকাং সামদো মির কি এপেন লাইসি ল লাপেন খরচ পয়সা না থাকবে বাং তা ক্লেম সিপ লোতে আলি দো মনে হতকে ধরক আদন তিনটা মির্চি এরেপ লাপেন মির কি একে আনিকে হ্যাঁ তুম শিখে যং মানে তুমকে আপর শিখাবি যং মানে তুমকে আরং শিখা চন্দা মুয়ে যং সেটা মিরকে নেহেম লং দোতে পু আনিকে হ্যাং দো লাস পশি কে জ্বর দোম না তুম বাইলি তুম কমার্শিয়াল যং সে বনাই দোন থাকলোতে আদন তিনটা মির কি এ আদিমলো মিরা বাড়ি লো আদন তিনটা লাস পশি পয়সা তা দো নাং তা নাং মানে যং সে কাম আবে বলতে মির আিতি লিখলেম তা চক নিলি পুজিয়া বাংকে চকলে মাথায় আবে বুড়লোতে মানে যং সে মাথা বলতে মির আিতি তালা তাই সে হেম লং তরলু না কামলো লাপেন বেলেগ আিতি আসনরা পিনসো আকাং টাং নাই একদম ইজা কং ধেপিক নেই একদম হা রিত আন্দাম না লাং আর লেং আর লক ইংহান আর লাসন কালি হেম লং ইনি লুন লুন পেন ওসমার তুমতা নাকলেম থেক বা হেম আর ওসমার তুমতা কিকলেম উনা কাম বা মানে যং সে নার্সারি ইংপু থেক বুড়োতে মেসে না কামলো বা থেক থি সেটা হেম অলং লাপু এরং রং নি সার্পি মারা তুম হাসওয়াইফ তুম ওসমার কা চালা না তুম সেটা মির তালা পুলা না পন বমলতে মেন্টুনি এরং মেন্টুনি রং নি মেন্টুনি রং থম পেন মদ ও পেন আতুম তা হেম অলং তা মানে হেম পেন তা প্রোডাকশন লং মির বস্তুকে লাপেন আকে বান প বস্তু হবে আকি মি প বস্তু হবে মিরকে মানে পিনি গে নিলি ফানলে আর বান সেটা মানে ফানকে লাস মিরকে আকি মিল আথে লাহাইকে মির অবস্থুকে লাপু কে পাংরম অবস্থুকে মাতে আসে মানে হেম কি মিচি কিম্প লাতম লং তা মির নাংপ কমানে হেম কে মিচি কিম্প হাদাপ তা মির নাংপ নাসে মির পেন নাংলে নাকা যু আলি পো বাংকে সন্নি কে পয়সা না থুতা দলো লাপেন ইনিং গাং সাম তাদু নিলকি এপেন নাসে নিলকি পুই বগে লা সন্নি কে আলি লো
1: মির এ লতে এলি হেম তা মানে আলন দ চা
0: আলন দা দু পো এ নাসে হেম আলন কে পা দজি কে পয়সা দু ওমা হেম কে মি কিম তান তা আলন দো পিগলো লাপেন ইসি কে মানে তুমকে হেম কে মিলি কিম দেখতে সে তা মির কি এপেন তা হেম পালাং মি ইউন হেম আদর্শ পিক কালি পুসিতা আদর কি কম হেম সে তা মির এলতে দমি

0: mucha
1: la la churu piglo e tangte nang li non nathanik thek ek jima mir son ko andu ek mir men than thek jima nang le
0: bougainvillea mira banke nilita claim osita akimi pusi jipunang ko kolan ke claim seta tamane son pharu plira son pocket anke nilila pu amen kapor hilong tanglo
1: oi oi
0: la anaki onke mane nilia collection nongke son pocket velang nilong non
1: Oh,
0: nani kan truk siang bong tan nilima ne son pocket velang ke collection aposi labang ke a chapter thepik labang ili tum mane chithane ro ne deji sita non mar nili ka chini ke la lo la bugen vila ke la ke jan ba south america pen si origin argentina pen brazil pen la hai pen si la america ke ban lo sita non bang ke akimi kimi hybrid bunai ulo la si india long ta jan ba dr rao brakas pudo la pen sona ta si thailand atum ke dopik la tum ke ekdam thai variety ki dopik la si nilitamen ke chini ate
1: চুরুপিক লো এক তো তাংতে পিনি কে পরালাম তো কক পট ইলি তুম কচিং কি জে থানা জাই মে কেল পান ল্যাংটন পন কক লো নাং নাংলি ফান্স তামি চুরুপিক লো নাংলি নি তুম কিচো ফা তেং ওয়াং পেন লাদা কোসন সি মিয়ার কে এ নাং জিমা লপেন মিয়ার কারচে নাং জিমা পুল হায়া পুথা কাজির মি পন থেকা পট লাসি নাংলি ফান্স তামি পুথর আকাশ বনি দি ফো হেন পেন সুরি সুরি আকাডম পাজরিক লো
0: কাডম
2: লাপন পর নাংলি তুম রং রূপচয় মেক আং দেং লং পেন মির কারচিয়া পুথাক জেরেমিয়া তারু লাপেন হুদবাং ফি হুন মিলি ক্রোপিয়া তুমাং বং জিহু চিপুত আর্জলং ইকটাং লো রং রূপচয় মেক আং দেং লং পেন কি লাপান সি কাং টনিক লো ইসন কিনাং সট কে পচনি এলাম জের আরজু ইকথা আকাশবাণী দীপুয়াজয় মেক কার্জুদুঞ্জিয়া ফান আর্নিবং তা আদা পরফাই ট্রকসি রামিনিত ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর্নিকাংসাম পরফাই ফোপেন পরফাই ট্রক রামিনিত থং ক্যাপ আন আকাশবাণী দীপু আজয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজয় মেক কেদু আন কার্জুদুন জিয়াফান আদা পরফাই ফো রামিনিত ফো ক্যাপ আপরপেন আজো পরফাই ক্যাপ আন এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরটক বরে সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আকেরা পেনতা নাংলিতুম আর্জুলং ইকজি লাপেনান পার্টা কাছিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরিদাম ইকতামি কেনাং সৎকে পাছিনিয়ালাম জিরকি লাপানিক চতো

0: bom akai mate technology akai hut pinang osomaratum internet akirapen social media long kachingnang het ason si peplanglo lata isi raki kirim mate ang sipkelong asonlo atheke social media long pinang an arjan kahingno kirik prok ajok osomar akimatha pahingnolo rasilason sai kahingno akimatha hehui pen apia puatum kithan pare akinang sot apora hut pen khangdun dei pulote mu apian ke pejok dun thekthedet tahai apora teng pen hanlo osomar tuma phan bidi gyan ki pia ke nang sot lason osomar akai ki messenger phan bidi gyan pi bom lote pi jo pen order dur chela thek ji lasi osomar tum pi po tuma phan kai ke ta che matha ver ji phan pura aninkan wang ta vo si ka che cloni phai si arni ke peer the dang long por thimi pi po arni mate global day of parents talon lo labang sorni ke pi po tuma phan jase met panong si somindar along talon lo dead long ri hawar hapat along asomara tuma phan puthot pipo kang hona putha ning pachimatha dam chalo non ke dobba makai lake ke prapik appear theason atheke munita tum locharlia hin technology lapen ason son asai ke clampency apor durelo laso jok hemtuni si angbong akajelang ing arbom lo la ana por ka dure appear theang bong lo puwai phitsitame pipo lapen asomara tumang bong kai keta kachijinso lapen kang hon kachipi akinang sot kajelang kawe lapen kachiri avelote isi hemtun ke kangbo loti ason bensi plangdia ji laso ke plangpledia ji aphan bihek pen methang somara tuma phan bidi gyan pen kethan akinang sot hemtun lapen don rap ke plut pledia ji aphan kai keta kachihumri dam akinang sot lo lapen somara tuma phan aklim ang phara pora hut pen aoda dur kapakeng dun akinang sot lasona sai pipo tum ninga klong pen rimpa melote mithang asomaratum kengset appear the akai along reng dunun po osomaratum a order dur chepindeng pamilote hemtun lapen apia po tuma phanta kai ke ningkang samapar ningkang sam pedover po lasi pipo atum hello appear the along ke arnama sonlo alangli tuma son tin ke pare alam hai hoi ke ador ke sopik alam the sai selo pipo pensi osomaratum munit planglo pini arleng ke the officer doctor engineer lapen ason sonar puke longdun ke pipo tum a hier jumi ajoksi chingthudun longlo lasi pipo tum phan chedan kertang pipo tum aning ke hanga teng pensi sai klempinang ji alangli tum pen ajoksi pier the amumang arje thek longdun lo arna malangli tum phan che the pilo lason thotsi arna ma hier jume pen pipo tum osomar tum phan che the pilo চেথে কে নামুন এ বন্টা পিপো কাং হন কাং জিনসো কেদো কক আজক পিয়র থে আলং রেং দুন লং লো লাসে পিপো আফান আমান আপেং কি পিহান লো আ হক ওসমার আ ওডা দোর পিপো আতুম আজে থে পাদিং নাং পিপো কাং হন কাই কেতা নিং আর লো পেদোভেয়ার নাং লাপানসি পুর থিমি পিপো এলং পেট মতে গ্লোবেল প্যারেন্টস টুগেদার পুথা চি হেক পেন লামজির চেথান নামিক চল্লো
1: লাপনা পরনং লিতুম লামজি আজাই বেক আং দে লং পেন পুরথিবি পিপো এ লং পেট আলামজির ধনঞ্জয় রং পি পেন কি থান আর্জ লং ইক দাং লং লাপেলা বাংসো আলামজির কি তক বাং লাকি সামপ্রি তিরন পি লামজি রাজাই মেক আং দেং লং পেন কি লাপান সি কাং টনিক লো লাকি আকাশবাণী ডিফু আদুনথু পিনি আলামজি রাজাই মেক আং দেং লং পেন কার্বি লামারজান লং চেপারজান আবাংফু লং সিং ইং টি লাপেন হুদ বাং ফি হুনালি তিরন পিয়ে তুমাং বং চিহু চিপুত আর জুইক সেনা
2: আফ্রাংসি রেডিও নাংকার জুদুন কেদো আন আরারা তোমা ফান আন্তা আকাশবাণী ডিফু হিন পেন কার্ডমাং পাজির ইকল পিনি চিহু চিপুরা যাই মেগালং কাচো ফাপন লাকে কার্বি লামারজান লং কাচিপারজান আবাং ফু ফানসি চু ফাপন ইগল আলং লিফান কে কার বিয়াং লং কাঙার লং কে কাচিনি নেয়া বাঙাবে আলং লি কে আকে হাই লং সিঙ্গিং তেহেল আলং লি পেনসি আলং লি লামার জান হে হই আলং কাচি পার জান আলাম থে আফুথাক সি চিংকি চিঠান পনপো আলং লি নন্দাক স্টুডিও মাইক্রোফোন আঠেংনো সেদুল আফ্রাংসি নাং লিফান আকাশবাণী ডিফু হিন পেন কার্ডমাং পাজিরিকল
3: কার্ডম আকাশবাণী ডিফু আহিন পেন লিফান হেথে থে নিং কার রূপেন আবার সাইনাং পিপন পর সরি সির কার্ডম পাজিরিকল
2: তাংতে ই নাং লি লামার জান কাচি পার জান আলাম মোলে চিঠানদাম ইকসে নাং নাং লি আফ্রাংসি নাং লি কাইলাম মোলা পেনাং লি কোনা সেকি দোমা বাংসো আলাম মো নাং লি

0: kung yong si ting ni dun tang lu tang te ani si bak dun de de tang lu pute ki ching ben ki jut ki chaba bang ke chini dun de lu asi a procedure do so procedure bang ke long dun ke det la si ani bang dun ik ber lu pulote la bang so hormu long dun thorpo ang par ke alang litum la bang so school hem ke than tang a maths ga do ka be hem ru ithu nang ji a hok le te ma a pi a poili tum long mang ke non puta pi po tum do ulang mes chini thek the balu dun de tum ta do school dun de tum ta do do chali le tum ta do voi phitita asumar tum phan school bidun ver ba hem lu chelang ma chelang le bang la an bang ke lang thek ji la pen jong si isi ke nang sornae bang ke school toy dun lu le ma chali po bola bang ke kali de nang ji a hot dak pen ke apor do ling ke nali sini leng da dam sita me aju ke buha chi le ji pot halat ma kitab talang dunang ji abu hilang dunang ji pi tok dun ma tok dun de ma bini lo school hem dun ma dun de ma la bang ke a hisab che enkri nang ji la pen apor do bolu tang te school hem ta than bang tu me ji tong dam nang ji je ne hem o somar kacharli ko puson lo pu bang ke hopta pen bu peta chklo yon pen e phong an ke than bang tu me ji tong dam la li somar tum ka puri ko puson ma school hem school dun ver ma dun ver pe ma ana birta en dun pen sila chelang dun chari lo pulo tangte nili bangke usomar tum tame dun ver lo pulo te pini thek the pot pinap thek dun po pinap thek the pot pinap dik thek dun po sila bang so ang thu nu bangke long dun po ke charli ta aning hang po usi nili mathala
1: tangte nona por aya go somar apia po tum ke la asomar no phan math science subject pa thegi phan tuition pipik tangte me sa samje school along ka charli along penta pass unji ma mate coaching la pente tuition along pen charli tu vek nang ji ma
0: la da ka bang ni li pudam ji bang ke coaching tuition bang ke ake nang sot kali la da la bang so coaching tuition bang ke bhag hinia so martum si afan se kenang sot phuji isi bang ke akele kanglen pick ke thek dun di pick athema muni da tum bang ke IQ bang ke anudin sika pre komane bang phan ke batai si hini ki than thek deta hai mane batai trok phota thek the deta hai la si hala england pe ka tuma phan ki pe thek thuje phan la bang so phi pen thek det lo bolote alang li tumang ke meong chot lo oi phi tu tame isi hini do indut bahini tumang ke thek sa ta tuition en hala tuma bang ke ake mang kang tu ye tumang lo athi ma non alo ma din ke kachi pe te din binak la si hala da ka bang ke ili tum ji tu school long a books along a bang ke কাদুক আবি তু পেটপি লাসি হাই লেভেল আকোয়েশন মুখা আসাম মুখা কাচালি ফানসি ইন্দুর বাহিনী সোমার ঠিক স্যার তুম তা কোচিং কে এন চট লাসি কোচিং কে এন বু বাংকে টিউশন কেন বু বাংকে আকে নাং সট ওকে নিলিকে পুদাম দে হলা বাংকে আথেমা স্কুল লং জং সি দুন বেয়ার চালি পে দুন পে মে আতি থান বাং তো মানাং তুম চিনি দেট পুসি তামে টিউশন এন এরা স্কুল হেম লংলে মেথ টিচার তুম ফান বা কাপড়ে কাপড়ে কাসা বেগছি আমি আর্জুরো বলতে লাং তুম থান থুবেক যে লাসি থেরাক রেপিন ফেরি রেপিন পেন কে ঠিক থে আন বাংকে স্কুল হেমসি সার ফান আর্জু বম বলতে মাদু সারটা টিচার বলো তাংতে থান থে দেট জি বু বাংকে নিলি মাথা থে লাসি স্কুল হেম লং পেন সে লাং তুম অপরচুপি পেন কে ঠিক থে আন কাচিনি নে আন ক্লার্ডাক পেন চিনি ফান বোর ইলো সারা তুম মাদুং পেট পেন আর্জু লো বলো তাংতে নিলি বাংকে কোচিং টিউশন বাংকে দাম দি দেট তা চক বুসি নিলি পুজি
1: খালা মেজা সাবজেক্ট কাচারলি পেন কপি আলে দুজি নন মেট্রিক এক্সাম পেন চেং ল সোমার ফিচার তো মানা ফান
0: নিলি পামু হেত্তা পুপন ল মেস সাবজেক্ট বাংকে ইলি তুম বাংকে লাকে একাই আর্জন দাকে নাং সট ল লাকে মেট্রিক আং দেং বুচট কালি ল সি ঠেক স্যার লো বুলো তাংতে এইচ এস এল সি আং দেং বা কে বাং দেং চট বুকালি ল মেস বাংকে লাপুসি ধুনিক বম্পো আথে মা ইলি তুম নন মেথ থেকে সেরো পুতে নন লং কে চেপে তে দিন ল ইউপিএসসি পুন এপিএসসি পুন হালা ডাক সিতামে মেথস সাবজেক্ট কে তো বেগলো রিজনিং দো লাসি হালা তুম সিতামে নিলি থেক দু নং ল ইন্দুত বাহিনী তুম আলাং লি তুম লা বাং সো ইউপিএসসি এক্সাম আফান প্রিপেয়ার জি আফান তা নারকেপ সিরকেপ আসো মার লং টিউশন এন্দুন তা থে নিলি থেক দু নং ল আলাং লি তুম নাং মান তা নাং মান ল নন লাসি মেথস বাংকে নন ইলি তুম দা কা বাংকে ইঞ্জিনিয়ারিং আফান দি চিনি চলাং সামে লাই সনবেদ কালি ম্যাথস কে নন ব্যাংকিং দো ডাটা সাইন্স দো লাসি ইলি তুম বাংকে ইনুদ বাহিনী দো তামি ইঞ্জিনিয়ারিং লংসি থেকলং চলমা ম্যাথস কে ইঞ্জিনিয়ারিং ফানসি কেনাং সট বন বুসি তিন কক লাপু কালি ইলি তুম হেলথ কেয়ার লং তামি ম্যাথস কেনাং সট ল বেপার বেহাত আকেনাং সট ল লাসি আলং তিন ফিলে দামসি তামি ম্যাথস বাংকে আকেনাং সট বাংকে ফিল বেগ পোহ ডাক বাংকে লাসি নন ইলি তুম জেলাং দাম তামি ব্যাংকিং লংসি তামি ইলি তুমা মুনিট কে জুম পিক লং ডাকতা লতা আহক ল মেথস কাবি পলো মেথস জং থেকলো বলো তেন ব্যাংকিং সেক্টর নিলি কার বিয়ে খেয়ে ফান মা কাপড়ি ফান বিয়ে কার বিয়ে খেয়ে তুম ফান মাকে নিলি পিনি

0: लबांगसो अचिताई बेन बचिनी जी इली तुम कार बेखे तुम के मेज जोंसी नांगली मे सेन लो बुलुते नांगली दिम के नो होक लचिते वार आर वी आर ए लोंगता नांगली फान के दिम दोलांग मेज सबांग के लसी नांगली मेज थेक्सेर बुलुते नांगली दिम अवेदे जी भुवांग के माथा नांगने पिठे लोंग के मेडिकल इंजीनियरिंग देत ले अलोंग ले मेज के नांग सोट बहा दांग से अदिम दो चोट पुल बुकाली अलोंग का प्रेक अदिम दा दो पिकलांग नो होक नांगली दिम चे लोंग जी नो निसियलाम यूनिवर्सिटी लोंग ली तुम नीट बांग को अनलोक दो नॉन यूनिवर्सिटी पेन आरू मांग थुना हायर सेकेंडरी लोंग कार्बियांग लोंग के मेट्स अलोंग वैकेंसी के ओंग सोकली नॉन पिनीता लसी इली तुम मुनीत का वे अपोर्सी मेना मुनीत का वे अपोर्सी लहाया दिम ता कि प्लिंग उन इलूप तनी लिपुजी अथेमा बांग हेलोविंग तुम के नॉन के इल तुम दिम ता के वांग ता नी हांग हे बोम लो लसी मेना मुनीत चपत ठेक नंग पो मेना मुनीत दो नंग पो लसी कैचार्ली लोंग मांग के मेट्स सब्जेक्ट के बांग के ठेक लो बोलो ते नंग ली तुम हम पुनी ली रुई थे थोड़ लो नो हॉक सितमे नंग ली तुम दिम के दो वेक लो नंग ठीक पिडिंग लो बोले चिमाथा दचोक नांगली तुम अपोर पेन चिपे तांग नोन मिसेन पेन रिजल्ट चिवा नोन नांगली तुम फन के नीली पुदामी मांगे नोन लोम दिन मांगे नांगली तुम फन कर बियांग लोंग सोन सोन के हेम नाइन थूम लांग नाइन थूम दे जी पांडा नीली निंग जी जी नीली पूजी अते माला आना के नांग सोड लांग नांगली तुम दाके सी मेर सेक्सेर बोलोते नांगली तुम फन मांगे फ्यूचर के सिक्योर लो बोले चिमाथा दचोक
1: नालो आजा को सोमवार तो ला पुसन दो के बांग देंग मतलब मेट्रिक के पास उठ बांग के मेसा सब्जेक्ट मी उठी थी बंदा আপি হায়ার সেকেন্ডারি কে চার্লি লং লামাতে সায়েন্স স্ট্রিম লং পেন আপ্রেক আপ্রেক লো পোতে কে চার্লি হুড বাং কে লা মেস সাবজেক্ট বাং এন পন পে দেট লা পেন কাতি কুক দু কক টি কপিয়া পোল লা
0: হালা দা কা বাং কে সায়েন্স লং বাং কে হাদা কে ভাগ হিনি দু লাসি পিসিএম পিসিবি হুদু লাসি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নন ইলি তুম দা আসাম স্টেট লং বোর্ড সিস্টেম বাং কে ইউনিভার্সিটি সিস্টেম বাং কে লাসি কেপলি রক অফি ক্লাস ইলেভেন বেন উপতে হালা তুম মাংকে লাইফ সায়েন্স আন্দাম জুইপ মেথস নাট মাংকে আলাংলি তুম মাংকে লাকে ফোর্থ সাবজেক্ট বই সিস্টেম পন টু ডেট পলসি মেথস নাট মাংকে আলাংলি তুম মাংকে মই প্রাংকে লাপো আনকে নাং সদা বিলু পোলা তুম মাংকে মেথস বাংকে পানুং কুক আসনসি ইন্দুর বাহিনী তুমকে ক্লেম পন পলসি মেথস হরমুকে নীলি পামু বেন তা পুপন বমল ক আন মা ইলি তুম কি রুই পন লাপো আনসি লাবং সহরমু বাংকে নাং দুঞ্জি সিস্টামে আলাংলি তুম হালা সং দেং মাংকে লা কেপ পাস তাং দে দা ফি বাংকে হালা আলাং তুম মাংকে কি অং দুং তুম মাংকে লা মেডিকেল সায়েন্স দুন জি বুপো ডক্টর চিপামান জি বুপো আ সাবজেক্ট দু উপো আ বার্ডেন বল পু মেস না পাংকে পানুং বম পানুং বম পানুং বম পো আলাং লিতুম পানুং বো লাসি মো ফি মাংকে কেপ হুন মে সেন্স আমি মো আপ্রাং আলাং তুম মাংকে মেস বাংকে ঠিক সেয়ার তুমা ঠিক সেয়ার লসি তুমি ইন্দুর ভাইনি তুম মাংকে কা পানুং বো মাই কালি আলাং তোমাকে নাং সট কে চালি বম হুত কা বিদ্যা জয়নি সি আলাং লিতুম হনকে মেস কে পানুং কুক সোন মান্দে নন নিলি তুম সন সন আবাং বাংকে লাসি লুথান বাং সামে পাসন নিদু ম্যাথস টিচার দু সায়েন্স টিচার দু লাসি ম্যাথস টিচার বা মানজি বুলো তে আলাং লি বাংকে কেপ টং পাস জেট পেন দামি ইলেভেন আপ টু গ্রাজুয়েশন দামি এলাং লিকে ম্যাথস পেন কে চেক কাক লং লিলু লাসি এলাং লি তো মানে পিসিএম বুলো লাসি লাদাক বাংকে ইলি তুম লং বাংকে আ কলেজ মতে ডিফু গভর্নমেন্ট কলেজ সিভেট ল ম্যাথস ডিপার্টমেন্ট কি দুটা ডাক সিভেট ল আং পার বাংকে আং বংলম কে নিলি তুম চার্লি বম টু থাউজেন্ড থ্রি ফোর অলম ফাইভ অলম বাংকে ডাক ম্যাথস টিচার কে কম জয়নি পেনটা ইনুর বাহিনী তুমাকে কে এন দুন নিং হাং বুসামি মু সুং ক্রুং জি নং থান বাং আবেদলে পুকা মাথা পেন থান বাং আবেদলে পুকা মাথা পেনটা ইনুর বাহিনী বাংকে দোলাসি নীলি পুদাই মাংকে ইউনিভার্সিটি লং সিতামে নন ইতুম ডাক ডিফু ক্যাম্পাস লং সিতামে জং সি ম্যাথ ডিপার্টমেন্ট ওয়ান পুলু তাংতে ইনুর বাহিনী কে নং ক্লাং থু বম্বো আথেমা ইলি তুমকে ইখি দাত কাবিয়ে জয়নি সি আচার কে দামুন ইপেন জয়নি তা কাপুরি কে তিকুক বালা বাং সো সাবজেক্ট পানুং নং কুক দা কে দু ইদু সি নীলহীন পেন বাংকে মেথ সাবজেক্ট বাংকে কাদু কবি পুলি নন কি জুম ইয়ারের বাংকে মুপে নীলি পুলো ইলি তুম ফাউন্ডেশন লেভেল লং পেনসি কাতি কুক দামকে কে চেং ল হদাক পেনল লাসি হদাক মেথ টিচারটা আলং তিনটা লা বিএসসি টিচার হন কি পিপি জয়নি মাসি নন বাংকে হদাক ফাউন্ডেশন লং পেনসি আলং লি তুম ফান লাসো আ ইন্টারেস্ট ইলি তুম হাদাক পেন লাসো ইন্টারেস্ট টিকি পন্টেক থে মানতে কে পেরেং পন্টেক থে বাপে দুবে আঠিক থে জয়নি সি আং সং আলং আন বাংকে আরুম পেন নাং কম বম নাং কম বম সি আং সং বাংকে ইলি তুম বাংকে কম হে কামাসি নন বাংকে আহক পেদালাম ল ইলি তুম লং বাংকে লা মেস হি নানার বাংকে কন মাকে দু নাং জি কন মাকে লং নাং জি বাংকে আবে দেত ল
1: কারাং কারা চুরু পিগ ল নন পুথত নাং লি হানা রিপন থ জি মেস আছে বে আইহাক সোমার টকে ঠেক পিগ ল লা পেন মেট্রিক পাস ও তামে মি ও টি টিগ ল ডক্টরস ইঞ্জিনিয়ার লা পেন কাপে কাপে কাচালি আলং সি তামে দোলো সে হালা তুম ফান কনালি দুজি
0: মেস কে ঠিক পিকে তুমি নিলিকে পামু তা নিজে পনল

0: mesithik pik tuman ke alle bangke alang lituman ke nili bangke theklor lo latum ke alle ke do veglo pu sin nili puji athima afil tin long tame mes bangke ile tuman ke ake nang sotlo si doctor engineer som bangke la ke nang veglo health healthcare long punon engineering long punon non ile tum ke doctor engineer engineer si technical chini chor architecture dolang data science dolang banking dolang kaprek kaprek sector du piglang ke nang ji ke la se alang lituman bangke non ile tum adim bang phan ile tum tona khai phan bangke a prang elitoman ke charlie sikanang sorla a caprica preca fil ben ke bangji phane kenang sorla se hala bang sumo pen ilikani je pontang a fil along bang ke mets bang ke kenang sorlo la si ali ta duvek ji dake la si lada ka bang ke ilitumadi mang ke a hoklo mo pen buton tak taxi a scoop ka be joini ma si ilitumang ke son soni si che chardun chot la si nili chuning ri abar sai ke du tumang ke a char dam ignon caprica prek ilitumlo kenang sot a fil du ula hala bang supervision charlie dam ignon bang ignon dak amunit tumapan che than chi mum bantuna an su se pe chantuna athima inu thek ser tu mane abar sai vedat podamun ida tumdu to me ili tum mangke dak ma che than chi mum bom luplo te an su se chini po non mangi ili tumke mo pen ili pule thotlo a scope ka via joine mai ili tum mangke kis ini ke kachini ne son si mandet same non itum thek long lo bang su si bang bom lo adim nang le bom lo la si ili tum mangta non bangke mers le dolu pulu tang te nili pule thotlo ali ke doctor engineer tum one su si akimia profession da dula nasi maths le thek lo bulu tangte nangli nili pui bangke science ke thek vek po athema physics ason sona subject phan ke bangareng lok pani pudo maths is the language of physics si physics song ti charli ji bulu te nangli maths ke thek vek nang kok po athema alama ma si maths en lo nasi non ili tum amunit ke non ton aeronautical engineer song ta bela kilong dun bang belang engineering ta branch to pick lang li tum ke metallurgical da bang engineer buta mil tum kom pick lang la si math le thek lo bulote engineering bulong ta a field ik pick lang ka preka preka field pick lang la si ali bang ke do vek ji busi ni li bang ke clar duck pen la bang so che tai pen pachini gi
1: choro pick lo nani phan ki jut si la ju poning tum math a subject ke thek thek pin aw so ma la pen a pia po tum phan nang hin pen copy messages pg
0: la si ilitum lu ke charli ka pangching hutke maduta ke thek open le pangching galilo ilitum pencil ki otta ke charli pensi ke otlo ke tok ta ke pangching lo la si pini thek u bang sita me ke ching gela pulo thik the da bang sita me ke pangching bonang pula pulo sita me ni li puji bang ke kabor i la pen apor ka chi pi bang ke ke nang sot la si api apu tum sita me nili ke ching siuta pulo nangli tum hem than thik the det ta hai nangli tum than thik det ta hai same nangli somar lu chelang ma chelang lima school dun ma dun de ma la pu an ma nangli tum chelang dun thek la bang ke nili chini pe me la si la o somar phanabang apor chipinon o somar lu chelang ma chelang lima chibirta dun voinon la pen chiklu i jonalong ki kom nai ta e phong vet sami apor chi enra nangli tum bari bit akam du boy phir ta me nangli tum than bang phaji tong dam tha nangli tum asumar hada kapur hi ko puson ma la so phi si nangli tum phana jat ta me kapur hi me sen bu ta me ku pya bidi si klem nang ji manal tum hana bidi nang pipo non ke athe ma sarkar pen ta kaprek kaprek abar sai du si hala bang so bar sai ali chu endun pen nangli tum asumar ta me thek ji asi nili ke lu than huta than ver lo ইলি তোমার ব্রেন কে থেক ও ফানলে নাং পিদুন ও গালিল ঠিক দেয়ার পানকে কম হেক গালিল লাসি ইলি তুম বাংকে কাচারলি এলং বাংকে নীলি পুজি বাংকে আপর কি পিদুন দে কাছে রাব কাছে তু কি জুম হে গা জয়নি সি ইলি তুম কো আনমা কেপে থেক দু নাকি থেক নং জিদা থেকে কে দেল লাসি নন দিন কে ও সোমার ফান স্কুল তো দুন লো পু মাত দুন লোলে পু বাংকে চকি কে সি কাদো গাবে পি এ পু ফান বা কার্বিং লং রাত ফান সামি নিলি labang so chitai ben bachini bang ke usomar luge charli along cherap chitu dunon nangli tum khiti ge chelang nam son kapre ka sai je claim son si jo padap chelang nam lu bulte nangli tum khiti da mi mi senji asila usomar dal busan tak thak si nangli tum chelang dun pe me lu bulte morni si ke me sen au somar si nang man po lasi nili ke ahokalam lo pinan tum hane pulo lake ili tum saving বেংলং সন সেভিং একাউন্টস লো ইলিতুম সিদাক জং সিলিতুম লাং দুন বম থান দুন বম রে দুন বম লোতে নাং থেক বম পো পিনে বম পো

চেনাম সাম্প্রি নাংটা কেদাম তাংতে কেদাম নাংপ্রাং কেংরেত সিকেদাম নাংপ্রাং কেংরেত সিকেদাম হাবির হারাম লংকু লংডাং কেমে কেহেনু কিথু কি উই পুপে আংক্রাক কেদো আ লংআন সারপি সারফু রিসোয় জাং আক্লিমাং ফার লাং কচিংলো হেমসু আংক্রাক পেন আন্তা নাং কেদাম কোয়ান কাবরি নাং কথেরাক থেক থে আসন বেন চেপাতুয়া পর আন্তা পিডন্দে বারালা পর হুরান নাংফান কেলাং সেলেত কোয়ান জাগুই কেলো সারপি সারফু রিসোয় জাং আক্লিমাং ফারান নাংফা নিংগিথি পেন কাকিন্দে কোয়ান থেংপি থেংফাং হেমপি হেমসো আবিন বুয়ালং চিটিবিন নাংফান কাফেরে কোয়ান লনে বন্তা সিংক্রেং পিয়া পরলতে নাংফান কাচংহং সুরিরি আসুমসি রুনওয়ং হাপি ইংহাপসু চিংপুসি নাংফান কাচংহং নাংফান কাতারাম আংদি সি সাম্প্রি নাং মন্তু শিবাংজি সাম্প্রি নাং মন্তু শিবাংজি আদুন্থু কার্বি ক্লাব জিনং রং নিহাঙালং নং নাম পোয়ান চেথাংক্লং তাং বলন কেদোনন কেসম পোয়ান সেংকারং সুমসি দোয়ান তা চিজু পনবম সুমসি দোয়ান তা চিজু পনবম মেনমুন লকির পুসন কার্বি ক্লাব পু চিজু পনবম মুমাং ক্লারবং লে ক্লারবং ডাক পেন্সি কার্বিয়াংলং ওয়ে চিলির পন থুলং ওয়ে চিলির পন থুলং কার্বি লংরি পু চির আক্রং তিরপি এন পন লুটি আক্রং রং নিহাং চিফং আলং লিসেং আরং পেন চিজু পন লিসেং আরং পেন চিজু পন কার্বি আংলং পু ইর আক্রং পেন কার্বি লামেট আক্রং রুমান স্ক্রিপ পেন তা তকলং কে রং নিহাং কার্বি ক্লাব আলং পেনসি নং নাম দো ইলিনন আসন তিনটা পেপ্লেং পন আসন তিনটা পেপ্লেং পন কার্বি আখেয়া জুতাং আক্রং তা মেনমুন কেপাথেক আক্রং তা চিফং রং নিহাং আলং পু সুমসি লি কিমো থুলং কার্বি জুটাং জুবাত আসং পু পিরবি হং চেলন আলং সেংকান নাং চেলো ওয়াংজান সেংকান পুয়ান সেংক্লারদাং রূপতালিন সেংকান ওয়াংজান কার্বি ক্লাব নং নাম দোয়ান লি সাক্ষী পেমান খেপি আফান লি সাক্ষী পেমান খেপি আফান আদুন্থুয়া হির জেরমেন কে তমন তমন তমন নাংফান নেতাংজি সেংকেহাং নেসারতিহিনী পেন কেতাং জি পুয়ান বন্তা তাং লংলে ননান নেবাং নাং অত্যেকাং আনসি নাংচিনি তমন লপু থেংপি থেংফাং কেপাক্লেম তেকাং আনসি তমন কেবাং লপু চিনি নাংলে আবেতে পিরবি সম উনে আর নাম সরজন সুমসি আলিরাচাম মারাত মারেং পিরবি আসিম্বনান নাং কেরাই কম আপিনপ বিনং বন্তা তাং লংলে ননান কনাত পেন কেবাং কেদামজি কপু পাকলিম সহুত নে চিকিমোদাম নে ফুনিফি আতুম নে আর বাক্সি কাতারাম নেবাং ফেলোসমুয়া থেক বেট কাফেরে ও রংহাং থে পো চকলো পিনিয়ানকে হা কোনামানালে দামনন পু হেমে জাংরে মারাত মারেং বুপ্রি বুথুং আতার রুনা পু নাংনং নাংথাং জুনো না পু আনসি নেচিনি নাংজাকং থেতান পু বন্তা তাং লংলে ননান নাং হেলো তমন লোক বাংস আফি সুমসি নে সুমসি কোনাত পেনসি কেবাং কোনাত আনসি কাচিলোজি নে কেক্লেম কেদাম তেকাং দোয়ান কমার আফানসি কাপানং কমার আফানসি কাপানং কেপাজির তেকাংজি কমার আফান রিজাক কাংথির পেন কেপালর লোজি আহুত পেন নিং চেখাং নেসি রিজাক চেপাং তাং পন কাচেসং আহুত পেন সেংবে তাপলি পুয়ান লাপে নিং টংথিপ চেখাং নেসি মেক্সোহিনী পেন
মেকরি।

বুসি কাবলু নে কাবলু বন্তা লাংরয়ে সাংতি মিলিয়াশন মালমসো মঞ্জির সুয়ালং মেকসো লেবলাপ হেবিন থেওয়ান নে কেপ্রায় দোনাং পিনি সুমসি নে সুমসি নে সুমসি নে বাংসো পেনাফি সেংকান কিমি সেংকান কিমি নাংক্লো যান বতর কিমি নাংক্লো যান সেংবে কারং তাপলি যান লতুন আফরম হির যান পিরবি বলন দো কাংজা সারু মাইনো মারাত মারেং পেন প্লিপ্লি পিজো নাংকাং ওয়াই পোয়ান থেংপি থেংফাং দোয়ান কাচিং জক আংদি কেবাং সেংবে পোয়ানে মুমাং কেমাং দোয়ান চিংদন বাং মির বিরিয়াদাং দোয়ান কাংথু সিন্তু মির কাংজাং কাংবাই প্লিপ্লি কেদোয়ান সেংবে হাঙালিং ইংবাই যান লাসি নাংচেলো থাংথাং পিরবিয়া বলন কাংজাং সুমসি দোয়ান তাংরাব যান নিতুম আমালং লাহেলো নিতুম আমালং দো থেংপি লাপেন আরলং লাংরয় লাংজেং নন মারাত মারেং তাদো নন যাক বে কেলো সুরিরি আলিরন মঞ্জিরসো কেবাং আফং আফং অক প্রাণ নাং চেসাং রেংমে অং রানাম সরজন চেলনং লাহেলো ইতুম মামালং বাই লাংমে অং দে লাংমে অং বাই লাংমে অং দে লাংমে অং নিতুম মামালং আফুচং মালং পেনসি সোকারবি আংবং কেহাচে হাকো পেন নন আংথুন বিরুনে নঞ্জং আমেনতা লি চেকাম থুলং কার্বিকে লুমতা বিনং সুপিরবি আন চেথাং ক্লং লে চেথাং ক্লং পিবির বেলি মুমাং নন লাহেনলো নিতুম মামালং লাহেনলো নিতুম মামালং বাংসু পেনাফি সেং কাচিথে জিরপোকে নাংহেনলো চেথান চিমুমজি পুকে চেরাপ চেতোয়ের ইলিকে সেংবে তেংনে নে দোয়ানকে এসেংবে আরলো আলামকে এসেংবে আরলো আলামকে মাথা থিপ শিকাবিরতি কেমেসেন সনান পিনি কেদাম কিজু আলোতি থেপি রেংডগ রেংমি আপিরবি কেপেমান পিনি ইলি রানাম মাহিরলো পুসি রানাম মাহিরলো পুসি মোহ বোলেং কাচেকাক আরানি ইলি কেমাং দোয়ান আলোতি নাংহুমরি দুঞ্জি হা সুমসি কিমোজি বাংসু আলোতি লুতিকে মাংহু হেসি ইলি ওহাম চেতং পিরবি কেমাং দোয়ান পাপলেংসি কাবোচে এলি রেংডক রেংমি কাবোচে এলি রেংডক রেংমি বাংসু পেনাফি মাংমুনা পিরবি নে মাংমুনা পিরবি দোয়ালির পেনাচাম কেথেগলং মিরা পুডোয়ান কেশক প্লিপ্লি পিজো কেদোয়ান সেংবেয়া রং পেন কেলুন কেকান সেংবেয়া রং পেন কেলুন কেকান নেতা সেং আরং পেন পুয়ান লা মির বারিয়া মির আফান কেলক চেপাতে দুন পুয়ান রিজাগালং কাচে ঠেক পেন লা প্লিপ্লি এজন বেদ আবাং নাংজু পাংদুক জিন সিবাং চরনামজু ইথে বেত চেনাম ইংহন জিনসো থা নেফান পি তেকাংজিমা নেফান মির কেলক কে নাং নেফান মান পো কাংতিং আপিরবিয়া জো পুথত নে মেক সুবুর নাংপ্রাং রিজাক চিকিপ চিংপু আন কাবে কাংথাইদাং মিরাপু চিকুবির মাংমুন আলাম চেথে বিবি কিমো কিমোদাম পুহেনলো নে মাংমুন আপিরবি পুহেনলো নে মাংমুন আপিরবি বাংসু পেনাফি নীল নীল কিথুর পিনি আরানি পিলং রিয়াদাং থেপি কেদাম কিজুয়ান পিনি চেরেনাং ইয়ালংরি চুমফারেরি বাংফুতিন চুমফারেরি বাংফুতিন চকলেম চোদাম চিনিনে কিচুন কেপ্লেং পিলনে বাংফুতিন তা পাংবেবে লুতি কেদাম চেকাক প্রে নাংমান সানচম পেবাতক্রে নাংমান সানচম পেবাতক্রে পিলং রিয়াদাং বিথেকে

0: যাম ও প্রিপেন ও থুং আন কে যাই দি কেহন চে খাম খে আনসি কে কিন বাং আমুথে মুথে কে কিন বাং আমুথে মুথে লি নাংমান যাই দি আরলেং কেথে চিনি নে যাই দি বিথে ওপ্রি উঠুং পিলনে কারলে ফিজুত নাদলনে কিজুম কেপ্লেং নাদলনে লাহেনলো নিলো কেমানকে লাহেনলো নিলো কেমানকে মাংস পেনাফি বেড়ে বুলু আসিনি বেড়ে বুলু আসিনি নাং পাং থেক থেক থে নাং কেমাং আলাম পাং থেক থেক থে নাং কেমাং আলাম নাং কেজাদি কপিলনে থান তেকাং থানে ফান লা নাং সেং আর লো আলাম নে থান থা দোয়ান পিনিলে উনে সা মো আজা কেদিঙা ফান নে চিকিবুরজি মুমাং পিরবি নাং রাজে পুয়ান চিঠিং কাংথির এট পেন সেংবে কেমাং দোয়ান থান তেকাং বেগ থানে ফান থান তেকাং বেগ থানে ফান বাংসু পেনাফি দাম্পিজুগ আমি আন ক্লোলিন পি আমাজো তুরিরি মেবরিরি থেংতম কেবান আসেংবে নাচিং নাদলোনে কেপাথে আং আসেং আমি দাম্পিজুগ আমি কেরি বন্তা নাম্পি নামদুরাজো আমাজো ক্লার এত ক্লারি দাম্পিজুগ আমি বাং কাংরেং মিউপু কাতিকুক দেট আলুতিয়ান বাসো পেনাফি চিকুবির নে কেমানজিকে আপু আমহাং কেথেক আপ্রাং লাংথিনুন কেহাচে আপিন পোবেন আজুয়ানি কেপ্লেং পেমে তা কি উন এ দেটকে নেওয়ত কেলাংন ইকে ইং হইরি লাপেন ইকেংকে কিচিরি মুন এপেনকে নাংমান থুকে বিরিগমান আর অঙ্কিথুলে পেদা পেন ফিফু আনিঙ্কিথিকে মেয়ন্তা পলরি হেনু আনকে আনসি নে চিকিবুর লাহেলনে লাহেলনে
1: লাপন পোর নং লিতুম লামে দা জাইমেক আং দেং লং পেন কাম সিং ইং টি আমি থাং কি হির আহির জির আর্জুইক লং টং লো লামে দা জাইমেক আং দেং লং পেন কি লাপন সি কং টনিক লো

লাকে আকাশবাণী দীপু আদুন্থু কার্বিলুন বান আলো না যায় মেকাং ডেঙ্গলং পেন কিচেংসি মঙ্গল সিংখ্রো কিলুন আলুন আর জুইক সেনাং আলুনালাম থে আংসং মানায় আতুর থেপি

কার্বিলুন বান আলুনা চাই মেক আং দেঙে লংপেন পুথত শুভারাম ইং হিকিলুনা লুন আর্জুক সিনং আলুনা লাম থে চুদাম টং আলাসা কান।